আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে, এবং সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ, ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের অনুষ্ঠান। আজ শনিবার 9ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 30শে মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 56 সেকেন্ড।

আজ্ঞা করিলেন শিষ্য অনুহতরিত, সবাকার পূজ্য রাম আইলেন দ্বারে, যোগীগণ অনুক্ষণ ধ্যান করে যারে, সবার লইয়া গেল মুনির আজ্ঞায়, দেখিয়া মুনির মনোভ্রম দূরে যায়। অগস্ত বলেন, কি অপূর্ব দর্শন, অগস্তের চরণ বন্দেন তিনজন, গোলক ছাড়িয়া হে করিলে বনবাস, না জানি তোমার আর কিসে অভিলাষ, লক্ষণের চরিত্রে আমার চমৎকার দুঃখে।

এখনো তোমার পথশ্রান্ত আছে রাম, করাহ ভোজন আজ্ঞা মতে শিষ্যেরা করিল আয়োজন। মুনির আদরে রাম করেন ভোজন, নিশিথিনী তথায় বঞ্চেন তিনজন। করিয়া প্রভাত কৃত্য শ্রী রঘুনন্দন, অগস্ত্যের সহিত করেন আলাপন। পিতৃসত্য পালিবারে আসিয়াছি বনে, আজ্ঞা কর অগস্ত থাকিব কোন স্থানে। অগস্ত বলেন শুনি রামের বচন, যেখানে থাকিবে সে মহেন্দ্র ভুবন। গোদাবরী তীরে রাম দিব্য আয়তন, পঞ্চ

0: নানা আভরণ আর সোনার টোপর, বস্ত্রে রত্ন দিয়া মুনি করেন আদর। অগস্ত্যের স্থানে রাম হইয়া বিদায়, চলেন দক্ষিণে সীতা লক্ষণ সহায়। জটায়ু নামেতে পক্ষী সেদেশে বসতি, পাইয়া রামেরও বার্তা আসে শীঘ্র গতি। শ্রীরাম সম্মুখে সে হইয়া উপস্থিত, আপনার পরিচয় দেয় যথোচিত। জটায়ু আমার নাম গরুড় নন্দন, তোমার বাপের মিত্র আমি পুরাতন। পক্ষীরাজ সম্পাতি আমার ছোট ভাই, আরো পরিচয় রাম তোমারে জানাই। পূর্বে দশরথের করেছি উপকার, তেইশে তাহার সঙ্গে মিত্রতাই আমার। আইসো আইসো রাম সীতা মোর ঘরে, ইহা কহি বাসা দিল অতি সমাদরে। তিনজনে অনুব্রজি লইয়া গেল পাখি, পঞ্চবটি দেখিয়া শ্রীরাম বড় সুখী। লক্ষণে বলেন রাম বাঁধো বাসা ঘর, গোদাবরী জলে স্নান করি নিরন্তর। লক্ষণ বলেন রাম আপনি প্রধান, কোন স্থানে বাঁধে ঘর কর সন্নিধান। দেখেন শ্রীরাম স্থান গোদাবরী তীরে, সুশোভিত শ্বেত পিত লোহিত প্রস্তরে। নিকটে প্রসর ঘাট তাতে নানা ফুল, মধুপানে মাতিয়া গুঞ্জরে জলিকুল। শ্রীরাম বলেন হেথা বান্ধ বাসা ঘর, জানকীর মনমত করহ সুন্দর। শ্রীরামের আজ্ঞাতে বান্ধেন দিব্য ঘর, একদিনে লক্ষণ সে অতি মনোহর।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনেন পৃথিবাসী রামায়ণ থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান। আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, প্রথম গানখানির শিল্পী চণ্ডীদাস মাল।

এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে আজ শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে গান। আজকের শিল্পীরা ছিলেন চণ্ডী দাসমাল এবং পাপড়ি গঙ্গোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।

তিনি নিফুংনি ককব্রক পান্দা হাইনি খরাং তিনি চা সাল তালক্রান তালনি শাল চুকু সালমারি চিব্রিরা থামসি বা ত্রিপুরা বিশি মে তালনি শাল থামসি শালমারি নৈশাই নৈচি দক ইংরেজি বিশি কেসং তিনি কুবুনি শাল নিহাই ককাহাম খরামানি বিশিংতে সিনি অ পান্দা নসং তিনি চ্যাংলাই নানি ফাচিং থাংলাই বোন সঙ্গতিনি খালায়ন গীতা কাইসা কাইনি নাংকুকমানি কক কাহাম গীতাও সাইকেলং জাখা সিনি থাংসংনি লংমাও সঙ্গ খরক ব্রি ডালনি বরক বাই হাকচালখে টংনানি চাইতকদি আবরকংখা যে বরক রগ্নো চিকন মকল বাই নাইসিগে নো বইনি বসকাঙ্গ চিকন খ্লাইও তাই যে বড় রগ্নো সামুঙ্গ ফ্রু সিমিন নাংজাগো তাই যে বড় রগ্ন তাতাল কক সাও তাই যে বড় রগ্ন বরম রিয়া অবহাই বরক রক বাই হাকচাল টংনানি চাইতক দিহিনি নেই গীতা ও সাজাক্ষা চুরক বাইথাংনি সাকাও যে সক বৈতক খ্লাই কক্রক খ্লাইমা সক ন বাইথাংনি নাহার মংন বসং কপলাই অংনাও সামুঙ্গ ফনাংনা নাঙ্গো তাই আবুনি বাকে নং বাইথাং মুচং কেসিমিন আবো কুবুই অংই মানো এবাকে আবো চারে উই দিশাই মানো ফিয়া ও কপলাই অংমাও সাক সাক বেলাই অহংকার তা অংদি অহংকার অংঘাংকে অবো বো হাইনহাই নিনি পতননি কারণ এবাকেবা নিনি চায়ানি ফাচিঙ্গো নন তলাঙে থাঙে মান ফির হাইনি বাকই নন যে মান মানো তৈ এবার যে মুচংমা সামুং রগ্ন খ্লাই মান মানো তৈ তা বলাই দি এবার অহংকার তাং দি আও কক কাহাম খানা লাইকাসং গীতানী

0: hati barsaniak lokeizeng goyam jara no seng. Kainai nang nai tai uram uram sarik sariko seng teirok lui dongani nang nai. Jaga tongkhan ke seng bagan hai kebo kai mano hai kebo nok sa nokari wo khali abo hai bukja thai rok tongkhe ba seng aro bahino kai mano. Kebangke kai keba seng kebangke thai ruini kebangke seng phali rang pusarok aji mano. Inkai jat kaham nai kai khanke seng abono datino thai ruini seng phali rang pusarok aji mano. Kai seng asuk jara khana lake goyam kai mano tei nai kok thai cha thai ni.
1: Au hai ni khorang pandao ta kicha sakhang prani kogo boron hai ke ba pimples ek ninga ti kok ek micha chalai na sai mala na tabungni ajarao sikla chalai borni bai belai ona mai singja kai shangka boron umor ta sulu sang mani ya gule ge mini goron rok ba haino slai jagi thango aon bagai chini sakni bathar rok ba haino manjago abo hormones lai jakmani tei nene chagrono kaham ke talpi khlaini bagi o borondok manjago singkhya saimala nyai chini sikla sarani boron beno bhai ke talpi khlaini tei bhai ke bono kaham ke tong nai chini sikla sarani boron manjakmani karanon kha boys bangmani yaglo nini bisago androgen hormone kabango aon bagai nini skino sebaciam je gronti tongo aro kabanke thok hai keba siram onkhonani chengo aon bagai ni mukhango je nobaro khapmani ajaga belekino thok tei skin dog bahaino kisa ramprao aon bagai kahamke oxygen thanglai su khlaimia hangankeno aro bathrai asayo তে আরো অরণি যে কিউবোটেরিয়াম এক নিহনি আবো টঙ্গো আবো বেলাইখেন কবাঙ্কিয়ঙ্গো তেই নিনি বসাগো ভাঙ আসায়ু বাক্স বাক্সা বোম ফানি অম হাই স্রাই রগো বরণক আছে ঘ্যাঙ্কে আবো বসাবতীর নব সরো তে নিনি চামুং টমুং আবুনি বাগি বো বরণ অঙ্গিমান নং কবাঙ্কুখে ঠক গনাং চামুং তেই কাহামকে মুক্তি মায়া হাঙ্গে তেই কাহামকে মুখানো সুইয়া হাঙ্গে নং নিনি অ বেমার বরণ মান্দাই না মানো আউন বাকি চং চিনি মুখানো সালো ও আনি রোগ মাসুনাই ফুঙ্গ বাইসা হর থান ছাং বাইসা তে আপ্রু মাইল ফেস ওয়াশ বাই মহাং সকে বেলেগ না চাও যেন কবাঙ্কুক সাবান রোগ বাই মুখান সুইয়া কোনো জানাই আন বগাই সাবন দুই মখং সুকাঙ্কে নিনি মখং রামরাই থাঙ্গো তেই তেবো বরণ বারি মানো যেন বাক্স বাক্স নাই নগো মখাঙ্গ বরণ হাঙ্কে যেন আবনো ইয়াসকবাই খেরেগো তেই চেয়ারমাং টঙ্গো আবাই হাঙ্কে নিনি অ বরণ তেবো কবাঙ্গুকে বারি কুকনাই আন বগাই যেন অবরণ আসুক ইয়াক বাই টাঙে খেনঙ্গো যেন আবার কারিব মস্তিরাইজার গান সাবান মা ফুল নাই নিনি স্কিন টমুং আন্দ্রাইঙি থাকে অলে অলিভ অয়েল বহাইন অর কামকে ফুলি মানো তেই যেন কামকে তৈন নাই তেই ডাইট খাইন নাই গবাংকে মেকিং টিকিং জানাই তেই গবাং কুকে যেন যে মানসাক ফল ফকার থাকে নিনবাকি বেলেখেন জানাই সঙ্গর নিনি স্কিন টুমুং বেলাইন অয়েলিং খাঙ্কে নজাগাও নিনি ফেস ওয়াশ মা খাইনি আবংকা সালিলিক এসিড নি টঙ্গো আবো নিনবাগি বেলেখেন কাহাম আবন কারিব টি ট্রি অয়েল আবহাই নং ইউজ খাইমনো তেই বেঞ্জয়েল পেরাক্সাইড আবহাই নং অর ইউজ খাইমনো আবনে কারিব নিনি কপাল খুঞ্জু বুকুং

0: हेरोग बहनो जे ओइलिंग टमने आजा गहन काहम के नंग जे फेस वॉश का हमरो यूज मा खलाइने आबन करिबो नंग अर तुम ने नेते काहम के टना हंके डॉक्टर वाई थांगै नायजक मानो नायजकि नै नंग करक्सा काहम डॉक्टर वाई कक छला गंके निनि ओ बरन हमै थानाय दे सिं कबांगो के थुमार गहन काहम के नाय खेंके नो काहम जांगनाय তেই নং ফাতারগো হকে ময়শ্চারাইজার সানস্ক্রিন আবো হাইরক নং মাফ হলাই তেই অয়েল ফ্রি আবো হাইর মাফ হইনাই নং তুমুং নক নি কোনো সামগো ইয়া হাঙ্গাঙ্কে নং অমো হাইরং খাঙ্কে ডক্টর বাই থাঙ্গি ডাক সিরাক মালাই দি তেই স্কিন ডক্টর বাই মালাই নাই নং কক সালাই গাঙ্কে নিন অ বরণ হামরি মানাই আগ্রাজং সাক খামপ্লাইং কক ইসা টিনেজ রগ্ন বরণ নং মানাতেই কক থাইয়াছেনি খানালাইকা
1: আও হাইকেতাও সঙ্গ তিনি ককথুম খান ফাজিং থাংলাইনা তিনি ককথুম পুলাও আনি ইয়াফাও দঙ্গ লুকুরকনি বিশিংগ তং কচাং তাই ভাবচারিন মতাঙ্গী তন্না বাকি খাই মহকুমানী ভারত বাংলাদেশ আড়ি আমচাইনি বারা মিটার আমচাইও হরনি দাম চারনি সিমি তাইনি ফুংনি দাম বা জরা লুকুরকনি থাংলাই সুথানি ব কিসা মানা বক্সিন মূ বক্সিন জাকা ও বক্সিন মূ এবার মানাখলাই মূ বস্কাং জুলাই তালনি নৈজি স্নি সালমারি জরা টঙ্গানি হানি ব সাকলাই জাকা গে ও সাকলাই জাক সালমারিনি বিশিং তুমুংন রায়দা সবাই থাংলাই সুরক্ষাই দংখাঙ্কে বরকনি সাকাও ক্রাক মাজরা রাজাকনাই হানি ব সাকলাই জাকা হাস্তে পুলিশ বাহিনী তাই আদা সামরিক বাহিনী তাই ও সামুংনি ডিউটি ও গদালজাক আমহাই বরক নকারেই তাই সাখামিয়া নখুংনি বরক নাংকুকমানি বিথিব্রাইরক পাইনা নখুমানি বরক খাইন কারেইনাই তাই যত লুকুরকনি সাকাবো ও মানা বক্সিন তংজাক তংগানি হানি ব সাকলাই জাকা
0: ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান ত্রিপুরা বিভাগটি প্রজেক্ট ফর সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা ও জাগো কাইসা পান্ডা খাইজেন তিনি ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওফেস্টিক্যাল সলিউশন FIGS অর মানজাকাই বলং মন্ত্রী অনিমেশ দেব বর্মা এই মানজানাই রবীন্দ্র কুমার সেমল IFS প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবকা প্রজেক্ট ফর সুইটেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট তিনিও প্রজ্ঞাভবন অপান্ধা নাই যত্ন ওর ফাই মানজানা বগিনে কই যাগো
1: আও হাইকেতাবুক সঙ্গ সেবগ বরক তলাংমানি কক খানানি ফাসিং থাংলাইছুন সেবগ বরক তলাংমানি কগহানি আফাও দঙ TPSC নি বিশিংতেই অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার আচুক থায়ো অনলাইন নিবিশিংতেই কয়লাই সানহর জাগাই দঙ্গ বেবাগৈ বুক চা আচুক থাই দঙ্গ 220 পোস্ট অবনি বাগৈ রেংমারিং নাংনাই ইঞ্জিনিয়ারিং BE BTEC কম্পিউটার সায়েন্স IT ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন এবাকে MCA খাইজাক নাংনাই উমরং নাংনাই 40 ইয়ার্স নি বিশিং তাই খাতিজাক বসংনি বাকি তাই বিশি বা গবাং ফানো যোগান হানি ব সাকলাই জাকা অনলাইন নি বিশিং তৈ দরখাস্ত এবা খেবা ফর্ম ফিল আপ খাইনানি পাইথাক সারমালি সালমারি জুন তালনি সালবা সালমারিনি সারিকনি দামবা দামি সতি থামচিনি বিশিং সুপুংনানি বাকি কবক জাকা অবনি বাকি নরক ওয়েবসাইট হাবি নাইনে নাংনাই tpsc.tripura.gov.in ও ওয়েবসাইট হাবই নরক তেব কাহামকে চেরি সাই নাইমানো তাই হাকবা অনলাইন নি বিশিংতি যে ফর্ম ফিল আপ খাইনি প্রসেস ব ও ওয়েবসাইট নি বিশিংতি ন খাই যাক নাই
0: আও আনে আর তঙ্গো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

আসুকজোরা হাইনি খরাঙ্গ চামুং খানালাইকা প্রমিলা দেববর্মণি খরাঙ্গ আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি ফুংনি কক্রক পান্ডা যত্ন তাই সব ফুং কাহাম তাই যত্ন খুলম বাইকা

চাষের কথা, আজকের প্রসঙ্গ তরমুজ চাষ। উঁচু বা মাঝারি উঁচু জমিতে তরমুজের চাষ খুব ভালো হয়। জমির মাটি বেলে অথবা বেলে দোআঁশ হলেই ভালো। জমি থেকে জল নিকাশের ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে। জমিতে চাষ দিয়ে আগাছা ও পাথর, নুড়ি ইত্যাদি বেছে ফেলে দিতে হবে। তারপর চারপাশের মাটি টেনে মাদা তৈরি করতে হবে। সেই মাদায় তরমুজের বীজ বোনা দরকার। ঘরোয়া বাগানে দুটি কি তিনটি মাদা তৈরি করা হয়। একটি মাদা থেকে আরেকটি মাদার দূরত্ব রাখা চাই প্রায় 150 সেন্টিমিটারের মতো। বীজ বোনার 10 থেকে 15 দিন আগে মাদা তৈরি করার সময় প্রতি মাদায় 5 কেজি গোবর সার, 10 গ্রাম ইউরিয়া অথবা 100 গ্রাম খৈল, 20 গ্রাম মিউরেট অফ পটাশ এবং 1 চা চামচ পরিমাণ ব্রেসিকল ভালোভাবে মিশিয়ে দেওয়া চাই। মাদার মাটিতে 1 সেন্টিমিটার গভীর করে 3 থেকে 4টে বীজ বোনা দরকার। চারা রোপণের পর 2টি পুষ্ট চারা রেখে বাকি চারা তুলে ফেলে দিতে হবে। বীজ বোনার আগে প্রতি কেজি বীজে 3 গ্রাম পরিমাণ ডাইথেন M45 মিশিয়ে শোধন করে নিলে ভালো হয়। বোনার আগের দিন বীজ ভিজিয়ে রেখে কল বের করে নিতে পারলে বীজ থেকে খুব তাড়াতাড়ি চারা জন্মাবে। বেশি মাত্রায় চাষ

করতে গেলে হেক্টর প্রতি প্রায় 2 কেজি বীজ দরকার। অগ্রহায়ণ মাসের শেষ থেকে মাঘ মাস পর্যন্ত তরমুজের বীজ বোনা যেতে পারে। বীজ বোনার পর মাদায় 10% BHC গুঁড়ো ছড়িয়ে দিলে পিঁপড়ের হাত থেকে বীজকে রক্ষা করা যায়। সুগার বেবি, জৌনপুরি, সুগার সুইট, পুষা, সরবতি প্রভৃতি জাতের তরমুজ প্রচুর ফলন দেয়। বীজ থেকে গাছ বের হওয়ার 20 দিন পরে মাদা প্রতি 20 গ্রাম ইউরিয়া দেওয়া দরকার। তার ঠিক 30 দিন পরে 10 গ্রাম এবং 40 দিন পরে আরও 10 গ্রাম ইউরিয়া দেওয়া চাই। সার দেওয়ার আগে মাদায় আগাছা থাকলে বেছে ফেলে দিতে হবে এবং সার দেওয়ার পরে সেচ দেওয়া দরকার। বীজ বোনার 90 দিনের মধ্যে গাছ থেকে খাওয়ার উপযোগী তরমুজ পাওয়া যায়। প্রতি হেক্টর জমি থেকে 20 থেকে 25 টন তরমুজ পাওয়া যেতে পারে। ত্রিপুরার বিভিন্ন জেলায়, বিশেষ করে ধলাই জেলায় প্রচুর পরিমাণে তরমুজের চাষ হয়ে থাকে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল তরমুজ চাষ।

অনুষ্ঠান সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে আজ শুনবেন শুক্লা দে ঘোষ, অর্থাৎ সেরা পত্রদাতার সাক্ষাৎকার। ঘোষণাটি শুনলেন।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রবিকিরণ। অনুষ্ঠানে আজকের শিল্পী ছিলেন লোপামুদ্রা মিত্র। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিম এশিয়া সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনী 60 বছরের প্রতিষ্ঠা বয়সে সীমান্ত রক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফের কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক প্রশাসন এবং জনগণের ওপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্মার্ট বর্ডার প্রকল্পের তাই সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো

0: আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
1: BHF की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्ण तरह बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और BHF के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट बॉर्डर सुरक्षा के प्रोजेक्ट के है हम ले रहे हैं।
0: স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, স্যারক্রিক ও হার্মিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের মাধ্যমে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং পাঁচ দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
2: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting a Prime Minister where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
0: বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডা স্মরণে প্রকাশিত হবে স্মারক ডাকটিকিট। নাগরিক কল্যাণে বিশেষ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পরে উপরাষ্ট্রপতি গোয়ায় CSIR সমুদ্র বিজ্ঞানের জাতীয় প্রতিষ্ঠান ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ বা DLI প্রকল্প উৎসাহব্যঞ্জক ফলাফল তুলে ধরেছে। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেন, নেত্রাসেমি নামের তিরুবনন্তপুরম ভিত্তিক সেমিকন্ডাক্টর স্টার্ট আপ দেশের ফার্স্ট এজ AI সিস্টেম অন চিপ নেত্রা A2000 তৈরি করেছে। এই চিপটি নির্মিত হয়েছে উন্নত 12 ন্যানোমিটার প্রযুক্তি নোট ব্যবহার করে। মন্ত্রী জানান, বাণিজ্যিক স্তরে এই চিপের ব্যবহার শুরু হলে নজরদারি ব্যবস্থা, অটোমোবাইল, রোবোটিক্স এবং ড্রোনের মতো বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ভিশন অ্যাপ্লিকেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, PM সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগকে ছাড়িয়ে এই রূপান্তরমূলক প্রকল্প নাগরিকদের বিদ্যুতের উপভোক্তা থেকে বিদ্যুৎ উৎপাদক হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এই প্রকল্পের ফলে কমেছে বিদ্যুতের খরচ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযানের বাস্তবায়ন ও বরাদ্দ মঞ্জুরের বিষয়ে এক বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করেছেন। সমগ্র শিক্ষার তৃতীয় পর্বকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান বলেন, চলতি বছর থেকে সমগ্র শিক্ষা অভিযান SSA, PM পোষণ, উল্লাস, PM শ্রী এবং অন্য ফ্ল্যাগশিপ কর্মসূচি সহ নানা প্রধান উদ্যোগগুলি সমন্বয়ের মাধ্যমে এক সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। এই উদ্যোগ বিদ্যালয় শিক্ষার পরিমণ্ডলে আরও বৃহৎ সহযোগিতা এবং বিস্তৃত প্রভাব সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026 আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভান্ডার গড়ে তোলার কাজ চলছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে।
1: सरकार सभी घरों तक एलपीजी सिलेंडर्स की उपलब्धता और डिलीवरी सुनिश्चित कराने के लिए हर संभव प्रयास कर रही है। इसके साथ सरकार सभी पेट्रोल पंप पर पेट्रोल और डीजल की आपूर्ति सुनिश्चित करने के लिए भी प्रयासरत है। इसलिए अफवाहों पर ध्यान न दें और अपने दैनिक उपयोग में ऊर्जा को बचाने का हर संभव प्रयत्न करें। बल्क और इंडस्ट्रियल कंज्यूमर्स से अपील है कि वो ऑथराइज प्रोक्योरमेंट चैनल से ही डीजल की खरीद करें।
0: ওয়াশিংটনে দুদেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার মধ্যেই ইসরায়েলি সেনা লেবাননে তাদের আক্রমণ জোরদার করেছে। গতকাল মারজুয়ানের কাছে দক্ষিণ লেবানিজ গ্রাম দিব্বিনে ঢুকে পড়ে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হানায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে লেবানন সেনা 6 সদস্যের প্রতিনিধি দল পেন্টাগনে ইসরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে এক দশকের মধ্যেই প্রথমবার দুই পক্ষ সামনাসামনি আলোচনায় বসল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন সংঘাত অবসান হওয়ার দিকে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে রাশিয়া থেকে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। 7 লক্ষের বেশি ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার তা কাজে লাগায়নি। পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পুরুলিয়ায় 3 জন। এছাড়াও কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে 2 জন করে এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে দেয়। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপেও শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার উন্নয়নের গতি বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল আগরতলায় সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি জানান, আগামী 5 জুন রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বিভিন্ন সীমান্ত অঞ্চলও পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল জাতীয় সড়ক সম্প্রসারণ, ডাবল লাইন রেলপথ, বন্দে ভারত ট্রেন চালু, ক্রীড়া ও পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21 জুন নিট পরীক্ষা গ্রহণের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাটি যেন সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেজন্য জাতীয় পরীক্ষা সংস্থা, জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার।

তিনি জানান, রাজ্যে মোট 10টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি, ধলাই জেলায় 1টি সেন্টার রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 4,700 জন। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন, বহুস্তরীয় তল্লাশি, সিসিটিভি নজরদারি, এনটিএ নিযুক্ত পর্যবেক্ষক এবং ফ্লাইং স্কোয়াডের তদারকি, জ্যামার স্থাপন এবং গোপনীয় পরীক্ষা সামগ্রী নিরাপদে পরিবহন ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 7 জুন রাত 12টা পর্যন্ত। তিনি জানান, সামর্থ্য পোর্টালের মাধ্যমে চলবে এই ভর্তি প্রক্রিয়া। প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন, প্রথম দফার ভর্তি চলবে 22 ও 23 জুন, পরে শূন্য আসনের ভিত্তিতে ভর্তি সম্পন্ন হবে এবং চতুর্থ ও শেষ দফার ভর্তি অনুষ্ঠিত হবে 4 থেকে 6 জুলাই। মোহনভোগ আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি হলে গতকাল মেলাঘর আইসিডিএস বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রজেক্টের উদ্যোগে মিশন বাৎসল্য মিশন সংকল্প নির্মূলের একটি উদ্যোগ শীর্ষক একদিনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। খোয়াই জেলায় এইচআইভি এবং এইডস প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের অন্তর্গত একটি ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার নামক নতুন সেন্টার চালু হয়। গতকাল খোয়াই জেলা হাসপাতালে এই নতুন সেন্টারের উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় দত্ত। তিনি বলেন, এই কেন্দ্রের মূল উদ্দেশ্য হল এইচআইভি আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা এবং তাদের নির্বিচ্ছিন্ন চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রাখা। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী 1 জুন বিকাল 3:30 উমাকান্ত স্কুল মাঠে সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেকআউট শীর্ষক দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে। এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, সিআরপিএফ, ফায়ার সার্ভিস, টিএসআর, ত্রিপুরা পুলিশ, স্বাস্থ্য দপ্তর, আগরতলা পুর নিগম, পূর্ত দপ্তর, আসাম রাইফেলস, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ক্রীড়া দপ্তর, আপদা মিত্র সহ বিভিন্ন সংস্থা আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যের এই মহড়ায় অংশগ্রহণ করবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সালকিজা সকাং দিল্লি কতালো হাস্তেনি মন্ত্রী অকরানো ত্রিপুরানী হামক্রাইনি সামুং তাংমাবাই তৈব বাংরানী কগ্রখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা ও ককতুমা থুমনাই রকনি থুম অ কক ন শাখা ব শাখা বসকাং জুন তালনি বা শালমারি হাস্তে বেড়াইমা ও ফাইমানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর ইয়ামচাইনি তংহালক সেরেই নাইনব ব আর আমজাইনি জুদা জুদা থাই বেড়াইনায়ানো মন্ত্রী অক্রাতেই বসাকা সালকিচা সকাং দিল্লি কতালো মন্ত্রী বক্রকবাই মালাইমাও হাস্তেনি হামক্রায়ক কবাংমা নাংকুকমানী বাবায়ও ককলাম অংখা আবনি বিশিঙ্গ তঙ্গ বসংলাহার ফোয়ারমুং ডাবল লাইন রেল লামা বন্দে ভারত ট্রেন চল খাইনা থং তৈ বেড়াইখ্রি তাং বেক্রেপ হামক্রাইন খবৈ তাং সামুং বাংরানী আকরক সুপ্রিম কোর্ট মিয়া হাকতনি বেবাক হাইকোর্ট নদাগি মংরেখা খাতিজাক টংমা রায় তালথামনি বিশিং সাকলাইনানী নাংনাই দরবার নকনি বখাকতৈ সাজাকা রায়রমা লেরমুং বাই খারতা রনাই রক দেরামুঙ্গ ক্লাইমানো দরবার ফাংবক্রক সূর্যকান্ত তৈ দরবার ফাং জয়মাল্ল বাকচিনি বেঞ্চনি বখাকতৈ সাজাকা জামিননি খারতানি দাগিমুং সালসাবন এবা খাতিজাক টংখাই তৈনি সালন সাকলাইনানী নাংনাই আবনি লগি লগি জামিননি দাগিমুং দায়িত্ব আলং নকনি আদং রক্ন সাবৈ রমজাকনো দায়িত্ব ফিয়কনানী দাগিমুং রেজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতৈ হা কতর তাই বুই হা কতর দি লুকরকবাই ককলাম সালাইয়ানো অমেল আকাশবাণী তৈ দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ককতুমা ওয়েবসাইট www.newsonair.com তৈ নিউজ অন এআইআর মোবাইল এপ খনাই মানবায়ানো

অপান্দা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বক্রকনি নাইখুং এবা ককথুমতে আওয়াইমুং নাইখুংনি ইউটিউব চ্যানেলও খাই মানবায়ানো অপান্দা আমসাইনি ককবাই হরনি দাম চার্জরাও তেইশা আওয়াই খনাবই মানবায়ানো কেন্দ্রনি জনজাতি বাবাইনি রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তৈদুল মুংবাই নই সাই ব্রী চিসি বিশিনী বিশিঙ্গ হাকতর্ন হামচা জাক ভারত নাম তিসানাও যত্তন চুবাচু কবকমুং নারেখা মিয়াপুঙ্গ কৈলাসহরনি বিজেপি নি শ্রীরামপুরনি বদলনি হাবানগ ককলাম সালাইমাবো অ কবকমুং নারেখা ককলাম সালাইমাবো কেন্দ্রনি মন্ত্রী মোচাং উইকি উনকৌটি হাঙ্কর বিজেপি বদলনি সামুং হুমুং নখবই কেন্দ্রতে হাস্তে হাপাংনি লুকু হামক্রাই রেগজাক সামুং সেপসাপ হদানি পাইথাক বরক জরা সগৈ রেনা নখবই জুদা জুদা নাংমানি বাবাইন তৈয়ী ককলাম সালাইকা হা কতরবাই বাক্সা হাস্তেও ববুস্কাং জুন তালনি সাল নৈচিসা সালমারি নিট ইউজি আমজকমুং নাহারনাব যত নাংমানি ইয়াপ্রী নাহারজাখা কুচুক রংবেদেকনি তাংরা রাবেল হেমেন্দ্র কুমার মিয়া তাং নকতর ককতমা থুমনাই রকনি থুম অকন শাখা আমজকমুং কাহাম গ্রং তাই স্রাই স্রাইকে পাইডেনাব বসং আমজকমুং মথা এবা হাংকর নাইকলনাই ত্রিপুরা পুলিশ তাই গ্রংজাক কুমুনি মথারকবাই গদালৈ নাংমানি ইয়াপ্রী নাহারজাখা বসাকা হাস্তেও বেবাগৈ কাইচি কেন্দ্রব অ আমজকমুং নাহার জাগান মোহনবুগ আরদি ব্লকনি পঞ্চায়েত সমিতি হল মেলাগড় আইসিডিএস উমর কাশুকিয়া কাইমাতে উমর কিজাও শাকদেরিয়া অংমা প্রজেক্ট নিচেতনবাই মিশন বাৎসল্য মিশন সংকল্প নির্মূলনি কুচুক বেরামনি সালসানি হজাকমুং সামংবতাং সংসারজাখা পান্ডা উমর কাশুকিয়াতে উমর কাশুকিয়া জরাও শাকদেরিয়া অংমানি হামিয়া বাবাইনতুয়ী সবাই শুক্রবৈ ককলামংখা তেই হদানি বেবাক বেরেমনি লুকুরক্ন আবনতুয়ী হজাকমুংতে বার জায়াসাগৈ সামুং তাংনানি কবক খোয়াই হাঙ্কর এইচ আই ভি তৈ এইডস কাসুমুং তাই এইডস বেমার মানজাক রকনো সাকামনি সেবরনাও ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম নিবিশিঙ্গ কাইসা ফেসিলিটি ইন্টিগ্রেটেড এন্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার মুঙ্গই কতাল সেন্টার চল খাইকা মিয়া খোয়াই হাঙ্কর সাকামনগ অ কতাল সেন্টার চেঙ্গে রেখা খোয়াই জেলা পরিষদনি কাসকুচুক অর্পণা সিংহ রায় দত্ত বসাখা অ কেন্দ্রনি নাহার মুংবুবাক অংখা এইচ আই ভি বেমারি রকন নাংমানি বিথি রাতেই বরকন স্রাই স্রাই সাকামনি সেব বাই গদাল রা সদর বকাক্সতে নাইকল ফাংনি চেতনবাই বুসকাং জুন তালনি পুইলা সালমারি শারীরিক দাম থামতামই সতি থামচি উমাকান্ত রংনখলাও সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেক আউট কুচুক বেরামনি আকাবিকা দেরামুং কাশুমুং মহরা সংসার জাগানো এনডিআরএফ এসডিআরএফ সিভিল ডিফেন্স সিআরপিএফ ফায়ার সার্ভিস টিএসআর ত্রিপুরা পুলিশ পিডাব্লিউডি নাইখুং আসাম রাইফেলস ককথুমতে হুকুমু নাইখুং নখবই জুদা জুদা মথারক অমহরাও মান জাগানো তাবুক নবার্তিবানী ককতমা বুসকাং দাম নৈচি ব্রীয় হাস্তিনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ বাবৈমা নহনৈ হজাকমুং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও তঙ্গানো থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি আগরতলা তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতমা আবাই ইংগানো সানজা দামসিনী তামৈ সতী ব্রীচিবাও

0: উৎসব এবং বহু সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য গোয়া বিশ্বজুড়ে পরিচিত। প্রতি বছর 30 মে গোয়া স্টেটহুড ডে উদযাপন করা হয়। এই দিনটি গোয়ার মানুষের কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, বরং আত্মপরিচয়, সংগ্রাম এবং স্বাধীন অস্তিত্বের প্রতীক।
1: 1961 সালের আগে গোয়া ছিল পর্তুগিজ শাসনের অধীনে। যখন ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে, তখনও গোয়া পর্তুগালের দখলেই ছিল। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর ভারত সরকার অপারেশন বিজয়ের মাধ্যমে 1961 সালের 19শে ডিসেম্বর গোয়াকে মুক্ত করে। এরপর গোয়া দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।
0: কিন্তু গোয়ার মানুষ নিজেদের স্বতন্ত্র পরিচয় এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য রাজ্যের মর্যাদা দাবি করতে থাকেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক প্রচেষ্টার পর 1987 সালের 30শে মে গোয়া ভারতের 25তম রাজ্যের মর্যাদা লাভ করে। সেই থেকেই প্রতি বছর এই দিনটি গোয়া স্টেটহুড ডে হিসেবে পালিত হয়।
1: গোয়ার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এখানে ভারতীয় ও পর্তুগিজ সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যায়। গোয়ার গির্জা, স্থাপত্য, খাদ্য সংস্কৃতি, সঙ্গীত এবং উৎসব আজও সেই ঐতিহ্যের সাক্ষী। বেসিলিকা অফ বম জিজাস বা সে ক্যাথেড্রাল, এগুলোর মতো ঐতিহাসিক স্থাপত্য শুধু ধর্মীয় স্থান নয়, গোয়ার ঐতিহ্যেরও অংশ। একই সঙ্গে গোয়ার লোকসঙ্গীত, নৃত্য ও কার্নিভাল ফেস্টিভ্যাল পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।
0: গোয়া স্টেটহুড ডে উপলক্ষে রাজ্য জুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, সঙ্গীতানুষ্ঠান এবং সরকারি কর্মসূচির আয়োজন করা হয়। স্কুল, কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠন এই দিনের গুরুত্ব নিয়ে আলোচনা সভা করে। গোয়ার মানুষ এই দিনটিকে নিজেদের ইতিহাসকে স্মরণ করার এবং নতুন প্রজন্মকে সেই ইতিহাস সম্পর্কে জানানোর একটি সুযোগ হিসেবে দেখে।
1: গোয়ার অর্থনীতিতে পর্যটনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ গোয়ার সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণবন্ত জীবনযাত্রা উপভোগ করতে আসেন। তবে শুধুমাত্র পর্যটন নয়, মৎস্যশিল্প, কৃষি এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও গোয়া ধীরে ধীরে উন্নতি করছে। ছোট রাজ্য হওয়া সত্ত্বেও শিক্ষার হার, জীবনযাত্রার মান এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গোয়া ভারতের অন্যতম অগ্রগামী রাজ্য।
0: গোয়া স্টেটহুড ডে আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা ও স্বীকৃতি কখনো সহজেই আসে না। এর পেছনে থাকে মানুষের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ এবং ঐক্য। গোয়ার মানুষের সেই লড়াই আজ ভারতের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
1: বর্তমান সময়ে গোয়া শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক উজ্জ্বল উদাহরণ। এখানে বিভিন্ন ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষ মিলেমিশে বাস করেন। এই সম্প্রীতি এবং বহুত্ববাদী গোয়ার আসল শক্তি।
0: তাই গোয়া স্টেটহুড ডে শুধুমাত্র একটি রাজ্যের প্রতিষ্ঠা।

সিদ্ধান্ত নেন। ইংরেজদের প্রতি তীব্র ক্ষোভ ও ধিক্কার জানিয়ে তৎকালীন ভাইসরয় লর্ড জেমস ফোর্ডকে একটি ঐতিহাসিক প্রতিবাদী চিঠি লিখে 1919 সালের 30 মে অর্থাৎ আজকের দিনেই এই উপাধি কিন্তু বর্জন করেছিলেন।

0: শ্রোতা বন্ধুরা, গত ফেব্রুয়ারি মাসের লিখছি তোমায় পর্বের প্রথম বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন শুক্লা দে ঘোষ, ঠিকানা প্যালেস কম্পাউন্ড, আগরতলা। এখন শুনবেন শ্রীমতী শুক্লা দে ঘোষের সাক্ষাৎকার।
1: গত ফেব্রুয়ারি মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানে আমরা দুটো বিষয় দিয়েছিলাম। প্রথম বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন শুক্লা দে ঘোষ। আপনার ঠিকানা প্যালেস কম্পাউন্ড, আগরতলা। আর এই মুহূর্তে শুক্লা দি আমাদের সঙ্গে, আমাদের স্টুডিওতে। দিদি, প্রথমেই আপনাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আকাশবাণী আগরতলার সঙ্গে আপনার সম্পর্ক কতদিনের?
2: একদম ছোটবেলা থেকে, আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি আকাশবাণী আগরতলা অনুষ্ঠান শুনি, মানে রেডিও শুনি।
1: আচ্ছা, তো তখনকার রেডিও আর এখনকার রেডিও কি পার্থক্য কি মনে হয়?
2: তখনকার রেডিওটা ছিল, আমরা শুধু শুনতাম, শুনে আনন্দ উপভোগ করতাম বা বিভিন্ন কিছু শিখতাম। আর এখনকার রেডিওটা হলো, আমরা একদম সরাসরি সংযোগ করতে পারছি রেডিওর সাথে শ্রোতারা, এটা তখন ছিল না। তখন রেডিও স্টেশনেও ঢোকা যেত না। এখন যেরকম আমরা খুব সহজেই চলে আসি যখন তখন, তখন কিন্তু এরকমটা ছিল না। তখন আমরা ইচ্ছে করলেও রেডিও স্টেশনে ঢুকতে পারতাম না। আমাদের একটা স্বপ্ন ছিল রেডিও স্টেশনে ঢোকা।
1: এর আগেও কি কখনো আকাশবাণীতে এসেছেন, রেডিও স্টেশনে এসেছেন আমাদের এখানে?
2: হ্যাঁ, এসেছি। আমি একবার চন্দনলেখাদির হাত থেকে স্বচ্ছ ভারতের উপর কিছু লেখার বিষয় ছিল, সেটা লিখে আমি মনে হয় তৃতীয় পুরস্কার পেয়েছিলাম।
1: বাহ। আচ্ছা, এই যে রেডিওতে আকাশবাণী থেকে কোনো পুরস্কার পাওয়া আর একটা স্বীকৃতি, এটা আপনার লেখাকে কতটা মানে গুরুত্ব দেয়, বা আপনি ভাবেন যে এই যে লেখাগুলো আপনাকে কতটা আপনাকে আরও অনুপ্রাণিত করে লেখার জন্য?
2: অনেকটা, ভীষণ অনুপ্রাণিত করে। যেহেতু আমরা যারা লেখালেখি করি, আমরা চাই কোথাও না কোথাও আমাদের সেই লেখাটা স্বীকৃতি পাক। বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ, আমি হাউসওয়াইফ, তো আমাদের একটা স্বপ্ন থাকে এটা, যে আমাদের কাজটা, আমরা যে কাজটা ভালোবেসে করি সেই কাজটা একটা জায়গায় গুরুত্ব পাক, তা স্বীকৃতি পাক, সেটা তো আমরা সবাই চাই। আমি আমার একটা বই লিখেছি, সেই বইটাতে আমি FM উজ্জয়ন্ত নামটাই আমি লিখেছি, আমি যেখান থেকে অনুপ্রেরণা পেয়েছি।
1: বাহ। তো এই যে আপনাদের মতো শ্রোতা, বলতে হয় যে অগণিত শ্রোতা আমাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তো তাদেরকে নিয়েই আমাদের এই FM উজ্জয়ন্ত বা আকাশবাণী আগরতলার পথ চলা। আমরাও চেয়ে থাকি যে এইসব শ্রোতারা আসুক, আমাদের সঙ্গে কথা বলুন, আরও আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করুন। আর আপনাদের চিঠি বা আপনাদের এই যে কথা বলা বিভিন্ন

0: অনুষ্ঠানে আপনারা ফোন করেন কথা বলার, এটা আমাদের অনুষ্ঠানের একটা আলাদা মাত্রা সংযোজন করে। আমরা যেদিন দেখি যে ফোন আসছে না, ফোন খারাপ, আর কোনো কারণে হয়তো ফোন আমরা আজ কম আসছে, তো সেদিন সেটা নিয়ে আমরা একটা ভাবনা চিন্তা করি, ঠিক সেইভাবে আপনারা যারা শ্রোতা, আপনারাও কি আপনাদের একটা পছন্দের ব্যাপার রয়েছে যে আজকে আকাশবাণীর অনুষ্ঠানটা বিষয়টা ভালো দিয়েছে বা অভিজ্ঞাপনের অনুষ্ঠানটা এটা না দিয়ে অন্য কোনো বিষয় দিলে ভালো হতো, এরকম কোনো আমাদের অনুষ্ঠান নিয়ে বা অভিজ্ঞাপন নিয়ে কিছু বলতে চাইবেন?
1: হ্যাঁ, একদম একদম। অনেক সময় তো অনেক এরকম বিষয় থাকে যেই বিষয়টা নিয়ে কথা বলার সাংঘাতিক আগ্রহ তৈরি হয়, অনেকবার ফোন করে যদি ফোন লাইনটা না পাই সত্যি মনটা খারাপ হয়ে যায় যে একটু কথা বলার খুব ইচ্ছে ছিল কিন্তু লাইনটা পাইনি। তো সেরকম অভিজ্ঞাপনেও এখন যেরকম চলছে তো মোটামুটি ভালোই চলছে, তবে আমার একটা একটু মানে আমি নিজের দুঃখ খই প্রকাশ করব, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের লেখক সংখ্যা খুব কম, আমাদের ত্রিপুরা রাজ্যের চিঠি খুব কম আসে, এটা সত্যি বলবো যে কোনো

0: বিষয়টা ভালো দিয়েছে বা অভিজ্ঞাপন অনুষ্ঠানটা এটা না দিয়ে অন্য কোনো বিষয় দিলে ভালো হতো, এরকম কোনো আমাদের অনুষ্ঠান নিয়ে বা অভিজ্ঞাপন নিয়ে কিছু বলতে চাইবেন?
1: হ্যাঁ, একদম একদম। অনেক সময় তো অনেক এরকম বিষয় থাকে যেই বিষয়টা নিয়ে কথা বলার সাংঘাতিক আগ্রহ তৈরি হয়, অনেকবার ফোন করে যদি ফোন লাইনটা না পাই সত্যি মনটা খারাপ হয়ে যায় যে একটু কথা বলার খুব ইচ্ছে ছিল কিন্তু লাইনটা পাইনি। তো সেরকম অভিজ্ঞাপনেও এখন যেরকম চলছে তো মোটামুটি ভালোই চলছে, তবে আমার একটা একটু মানে আমি নিজের দুঃখ খই প্রকাশ করব, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের লেখক সংখ্যা খুব কম, আমাদের ত্রিপুরা রাজ্যের চিঠি খুব কম আসে, এটা সত্যি বলবো যে কোনো না কোনো দিক থেকে হয়তো আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে।
0: এটা হয়তো ধীরে ধীরে হবে, আমরাও চাইবো যে আমরা যেখানে থাকি এই আশপাশ থেকে বেশি চিঠি আসুক আর আপনাদের মধ্যে থেকেই আমরা বেছে নিই সেরা পত্রদাতাদের নাম, এখানকার লোকেরাই হোক। তো সেটা নিশ্চয়ই হবে, একদিন নিশ্চয়ই হবে, সেই আশায় রইলাম আমরা। আর বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে, মানে এটা একটা কি বলা যায়, এটা একটা মানে খুব বিতর্কিত বিষয়। এমনি যখন আমরা বলি যে ভালোবাসা, এটাকে হয়তো বললেই হয়তো যে আরে কি বলছে একজন, কিন্তু এই যে ভালোবাসা বদলে গেছে এটা কতটা সত্য বা এটা কি বদলানো যায়? আপনার চিঠির মধ্যে অনেকটাই রয়েছে, তবু তার সঙ্গে আরও আমি কিছু সংযোজন করতে চাচ্ছিলাম।
1: আসলে কি কখনো কখনো মনে হয় যে ভালোবাসাকে বদলাবার জিনিস বা বিষয়? এটা তো কখনো না। ভালোবাসাটাই একটা চিরন্তন সত্য, একটা ব্যাপার, সেটা চিরদিন থাকবে। আর ভালোবাসা যদি বদলে যায় তাহলে আমাদের পৃথিবীটাও মনে হয় বদলেই যাবে। কিন্তু আবার কোথাও কোথাও অনেক সময় অনেক ঘটনা শুনি বা দেখি আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে, তখন আমাদের মধ্যেও কিন্তু প্রশ্ন তৈরি হয় যে সত্যি কি আস্তে আস্তে ভালোবাসা বদলে যাচ্ছে।
0: হ্যাঁ, সেটা হয়তো একটা বিশ্বাস বা হয়তো আমাদের চেনার ভুল যে কোনটা ভালোবাসা আর কোনটা ভালোবাসা নয়, সেটা হয়তো আমাদের আজকালকার যে বিভিন্ন সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া রয়েছে সেসব দেখতে দেখতে আমরা হয়তো সংজ্ঞাটাকে ঠিক মতো আমরা চিনতে পারি না বা বুঝতে পারি না। কিন্তু একটা জিনিস যেটা হলো যে ভালোবাসা চাঁদ সূর্য হাওয়া বাতাস জল ঠিক এরকমই একটা পরিপূরক জিনিস, এর কোনো পরিবর্তন সম্ভব নয়। একটা মানুষ অন্য মানুষকে যদি ভালো না বাসতে পারে তার সেখানে মনুষ্যত্বের ছেদ হয়ে যায়, আমরা সেদিন মানব জাতি হিসেবে হারিয়ে যাব। যত যেদিন ভালোবাসা হারিয়ে যাবে সেদিন মানব জাতিও হারিয়ে যাবে। এটা একেবারেই আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন সাহিত্যিক বলেছেন বা আমাদের যেটা ব্যবহারিক ক্ষেত্রে আমরা হয়তো খেয়াল করেছি, এটা আপনি চিঠির মধ্যেও লিখেছেন। তো আশা করি আমাদের যারা শ্রোতা বন্ধু আছেন তারা বুঝতে পারবেন যে ভালোবাসা হয়তো আমরা যে চোখে দেখছি সেটা হয়তো তার আঙ্গিকটা হয়তো আলাদা, কিন্তু প্রকৃতভাবে ভালোবাসা বদলায় না, এটা একেবারে আমাদের মানে মানব জাতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে আমি বলবো যে আপনি লেখাটা শুধু কি আমাদের আকাশবাণী আগরতলাতে লিখেন না অন্য কোথাও লেখার একটা অভ্যেস রয়েছে?
1: না, আমার এটা ছোটোবেলা থেকেই অভ্যাস। তো বলতে গেলে এটা আমি বাবার কাছ থেকেই পেয়েছি। ছোটোবেলা আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন প্রথম স্কুল ম্যাগাজিনে লিখেছিলাম একটা কবিতা, সে কবিতাটার নাম ছিল মা। তারপর যখন আমি ক্লাস ইলেভেনে পড়ি তখন একটা কবিতা লিখে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম, তৎকালীন যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন ওনার হাত থেকে। সেই থেকে আমার মোটামুটি ধারাবাহিকভাবে লেখাটা চলছে, তবে অনেকটা দিন আমি ঘরেই লিখতাম, মানে নিজের খাতা বা ডায়েরিতে লিখতাম। তারপর বছর দশেক হলো আমি একটা আমাদের রাজ্যের দৈনিক পত্রিকায় আমি আমার মতামত ছোটো ছোটো করে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করতাম। আর এখন আমি আজকে তিন চার বছর হলো আমাদের আরেকটা ত্রিপুরা রাজ্যের একটা দৈনিক, সেটাতে আমি ছোট ছোট গল্প কবিতা এগুলো লিখি। আর তাছাড়াও আমি একটা নিজের বই প্রকাশ করেছি, তো সেটা অনেকে জানেন, আমার বইটার নাম সীমারেখা। তাছাড়াও আমি বিভিন্ন ম্যাগাজিনে পুজো ম্যাগাজিনগুলো যে বেরো সেগুলোতেও লিখি।
0: বাহ, মানে মোটামুটি লেখার পরিধিটা বেশ বড়। দিদি, আপনি তো অনেক কবিতা বা গল্প লিখেছেন, গল্প হয়তো এখানে হয়তো বলা সম্ভব হবে না, তো আপনার একটা কবিতা আমরা শুনি।
1: আচ্ছা, একটা ছোট কবিতা লিখেছিলাম আড্ডা। আড্ডা মানে হিসেববিহীন উজাড় করা কথা, আড্ডা মানে মনের কোণে জমা।

0: মনুষব ব্যথা এক নিমেষে ভুলে আনন্দে মাতোয়ারা। আড্ডা মানেই তুমি আমি আমরা বাঁধন হারা, আড্ডা মানেই সারা দিনের ক্লান্তি ঝেড়ে ফেলা, আড্ডা মানেই হাসি মজা খুনসুটি আর চুটিয়ে গল্প করা, গান কবিতা রাজনীতি খেলা সিনেমা কিংবা হরেক রকম স্মৃতি ফিরে দেখার নানান অভিজ্ঞতা, আড্ডা মানেই তোমার আমার হারিয়ে যাওয়া দিনগুলো সব আবার ফিরে পাওয়া, কথায় কথায় ছুঁয়ে দেখায় একটু ছোটোবেলা, আড্ডা মানেই বন্ধুত্বের মিষ্টি আবেগ দিয়ে জীবন সহজ করা।
1: বাহ, খুব সুন্দর। এতক্ষণ আমরা কথা বলছিলাম ভালোবাসা কি বদলে গেছে এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা শ্রীমতী শুক্লা দে ঘোষের সঙ্গে। দিদি, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা শুনব শুক্লা দে ঘোষের লেখা সেই চিঠি, যেই চিঠির জন্য তাকে আমরা ভালোবাসাকে বদলে গেছে বিষয়ে সেরা নির্বাচিত করেছি।
2: প্রিয় অভিজ্ঞাপন, সকলকে এক রাশ মিষ্টি প্রভাতে শুভেচ্ছা জানিয়ে পত্র লিখতে বসে পড়লাম। ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষের বিষয় রেখেছ ভালোবাসা কি বদলে গেছে, পক্ষে লিখব না বিপক্ষে লিখব ভেবেই কুল পাচ্ছি না। যদি বলি না ভালোবাসা কখনো বদলায় না, ভালোবাসা চিরন্তন শাশ্বত, যেখানে শ্রদ্ধা বিশ্বাস ত্যাগ আছে সেখানেই ভালোবাসা আছে। সূর্য যেমন রোজ উদিত হয়, চাঁদ যেমন রাতের আকাশে ঝলমল করে, পৃথিবী যেমন নিরন্তর সূর্যকে প্রদক্ষিণ করছে, তেমনি ভালোবাসাও একইভাবে জগৎ সংসারকে নিবিড় বন্ধনে বেঁধে রেখেছে। এই বন্ধন নিরবিচ্ছিন্ন, এই বন্ধন বদলাবার নয়। মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রাণীকুলের প্রতি ভালোবাসা, এই অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসা কি বদলে যেতে পারে কখনো? আবার এও তো ঠিক, বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি সংসারের মাঝে দৃষ্টিপাত করি তবে কোথাও না কোথাও মনে তো হয় ভালোবাসা প্রতিনিয়ত তার রূপ বদল করছে। আধুনিক থেকে আধুনিক তর পথে এগিয়ে যাওয়ার পথে স্নেহ মায়া মমতা অনেকাংশে কমে যাচ্ছে। মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, প্রকৃতির প্রতি মানব কোলের ভালোবাসা আগের মতো আছে কই? প্রেমিক প্রেমিকার ভালোবাসা আজ যেন আন্তরিকতা ও হৃদয়ের গভীরতার চেয়ে লোক দেখানো পথেই চলছে। লাল গোলাপ বিনে ভালোবাসার প্রকাশ হয় কেমনে? আমি তোমায় ভালোবাসি বলতেই হবে, হাঁটে মাঠে ঘাটে। হৃদয়ের অনুভূতির চেয়ে মুখের কথাই আজ বড্ড দামি। তাই রবি ঠাকুরের কথায় এখন কজন বলে, ভালোবেসে সুখী আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কবি নজরুলের মতো কে বলে, ওরে ও নীল যমুনার জল বল রে আমায় বল কোথায় আমার কৃষ্ণ কানু। তাই শেষে বলতেই হয় ভালোবাসা প্রতিনিয়ত একটু একটু করে বদলে যাচ্ছে। শুভেচ্ছান্তে শুক্লা দে ঘোষ, প্যালেস কম্পাউন্ড, আগরতলা।

এতক্ষণ শুনছিলেন অভিজ্ঞাপনী অনুষ্ঠানে ফেব্রুয়ারি মাসের প্রথম বিষয়ের সেরা পত্রদাতা শ্রীমতী শুক্লা দে ঘোষের সাক্ষাৎকার। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাতি, আর এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পিউপা ঘোষ।

0: শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। টেলিফোনে পিউপা ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ রবিবার 31 মে 2026 ইংরেজি অভিজ্ঞাপন অনুষ্ঠানে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয়। বৃক্ষরোপণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যেখানে ধুলি যেখানে ক্লান্তি সেখানে দাও ছায়ার দান, মানুষের তরে জীবনের তরে সবুজ হোক এই ধরার প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতিকে বাঁচাতে, আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সবুজের স্পর্শ। গাছ আমাদের জীবনের বন্ধু, শুদ্ধ বাতাস, নির্মল পরিবেশ আর জীবনের আশ্রয় দেয় এই সবুজ প্রকৃতি। কিন্তু প্রতিদিনই কমছে গাছ, বাড়ছে দূষণ ও উষ্ণতা। তাই সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-র মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা। কারণ সবুজ বাঁচলে বাঁচবে পৃথিবী, বাঁচবে আমাদের ভবিষ্যৎ। তাই আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ।
0: এবারে চলে আসছি তথ্যে। ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দপ্তর এবং সেন্ট্রাল সিলেকশন কমিটি 2026-এর অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এন্ট্রান্স এক্সামিনেশন আগামী 4 জুন অনুষ্ঠিত হবে। পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীদেরকে https://dtripoli.tripura.gov.in এই পোর্টালটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

0: এবারে জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য বিষয়ক একটি টিপস। পেটের যাবতীয় সমস্যা যেমন ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন কিংবা ধমনীতে জমা অতিরিক্ত চর্বি জমা অথবা গলা ব্যথা ইত্যাদিতে রসুন মহা উপকারী। কটা রসুনের কোয়া থেঁতো করে এক চামচ খাঁটি মধুসহ রোজ সকালে খান। এটাতে শরীরের মধ্যে জমা নানা বর্জ্য পদার্থ বেরিয়ে যাবে, খিদে ও হজম দুটোই করাবে, হার্ট সুস্থ সবল রাখবে, ধমনীকে শক্তিশালী করে এর মধ্যে জমা ফ্যাটকে সরিয়ে দেবে। রসুনকে আয়ুর্বেদ মর্তের অমৃত বলেছে। খাবারে রুচি নিয়ে আসে কাঁচা রসুন, তবে রসুনকে রান্না করা অ্যাভয়েড করতে হবে। নানা কারণেই অনেকে রসুন খান না, অনেকেই বলেন তমগুণ বাড়ায়। তবে রসুন না খাওয়া আর শরীরকে সুস্থ রাখা দুটো একসাথে সবসময় রাখা সম্ভব নয়। জানিয়ে দিলাম একটি স্বাস্থ্যকর টিপস।
1: এবারে কিন্তু জানিয়ে দিচ্ছি কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষা 2026-এর জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করা হয়েছে। গ্র্যাজুয়েট প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 27 বছর এবং কোনো কোনো ক্ষেত্রে 18 থেকে 30 এবং 32 বছর পর্যন্ত নির্ধারিত রয়েছে। তফসিলি জাতি উপজাতি প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় রয়েছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 3 বছরের ছাড় রয়েছে। মহিলা এসসি এবং এসটি প্রার্থীদের জন্য আবেদনের কোনো ফি নেই, অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ফি 100 টাকা। অনলাইনে আবেদনের শেষ তারিখ 22 জুন 2026 ইংরেজি। আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইট https://ssc.nic.in এই ওয়েবসাইটে আবেদন করতে পারেন।

0: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কোনো কোনো ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরস্থিত গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 35.1 ডিগ্রি এবং 25.3 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 62%। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু একেবারেই অভিজ্ঞাপন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা,
1: আর আমি অম্বালিকা ভট্টাচার্য।

পড়ে। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনছিলেন ককবরক যুব অনুষ্ঠান জায়নাক, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা।

দেশবন্ধন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে জরায়ুমু ক্যান্সার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি আজ শুরু হতে চলেছে। বিধাননগর মহকুমা হাসপাতালের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওড়িশায় আজ এসআইআর এর কাজ চালু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। হংকংয়ে এশিয়া অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদকে জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলেছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা গড়ে তুলতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজির উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।
1: Regarding the efforts of the government to keep the price stable, Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies ko work out karne ke liye kaha hai ki LPG ka jo reserve hai, that should be minimum 30 days with them. And they are working on it. And similarly for crude also we are working.
0: বিদেশ মন্ত্রকের উপসাগরীয় বিষয়ক অতিরিক্ত সচিব অসীম মহাজন জানিয়েছেন, সরকার পশ্চিম এশিয়া ও উপসাগরীয় এলাকায় উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখছে। দেশের নাগরিকদের সময় মতো সহায়তায় ভারতীয় দূতাবাস এবং কনসুলেটগুলো 24 ঘন্টার হেল্পলাইন চালু করেছে। সার্বিকভাবে উড়ান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রকের নির্দেশক উপেশ কুমার শর্মা বলেছেন, নাবিকদের কল্যাণ এবং নিরবচ্ছিন্ন সামুদ্রিক কাজকর্ম নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক, ভারতীয় মিশন এবং সামুদ্রিক ক্ষেত্রের সক্রিয় সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। তিনি জানান,

নিসোস কেরোস নামে একটি বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং 3রা জুন এটির বিশাখাপত্তনমে পৌঁছানোর কথা। জাহাজটির প্রায় 2,70,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনার পর উভয় পক্ষই বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য 60 দিনের একটি খসড়া সমঝোতা স্মারকপত্র পর্যালোচনা করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জানিয়েছেন, একটি প্রাথমিক চুক্তি খুব দ্রুত সম্পাদিত হবে, যদিও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন এখনও বাকি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন সংঘাত অবসান হওয়ার দিকে এগোচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। এতে মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত 6ষ্ঠ এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে হয়েছে 90.6%। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার 2ই অপরিবর্তিত রয়েছে। সমীক্ষায় দেখা গেছে, 12 থেকে 23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96% বেশি। জরায়ুমুখ ক্যান্সার এবং যৌনরোগ প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকার আজ টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন। উল্লেখ, ওই কর্মসূচির আওতায় 14 বছরের কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে HPV টিকা দেওয়া হবে। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেন। 7 লক্ষের বেশি HPV ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার টিকাকরণ চালু করেনি। অন্যান্য রাজ্যে টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা এখনও শুরু হয়নি। এদিকে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছাত্রীদের সুবিধার্থে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার আজ রাজ্যে এসে এই সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR এর কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যের 3,33,00,000 বেশি ভোটদাতা এই SIR কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক BLO নিয়োগ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই জুলাই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে 6ই সেপ্টেম্বর। কর্ণাটকে বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া দলের নতুন নেতা নির্বাচনের জন্য আজ বিকেল 4টায় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। ডক্টর কে শিবকুমার পরবর্তী নেতা হিসেবে উঠে আসছেন। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট সিদ্ধারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তাকে তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটি হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি মন্দির ও সুজাতা মন্দিরে প্রার্থনায় যোগ দেবেন। সেখান থেকে বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তার বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে

0: বৈঠকে বসবেন। দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর তাদের আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতির সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
1: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting a Prime Minister where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how we can, the two countries can together strengthen their economic ties as well.
0: কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল বলেছেন, 2047 সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তর অর্থনীতি হিসেবে ভারতকে উঠে আসতে হলে তৃণমূল স্তরে প্রতিটি ব্যক্তির ক্ষমতায়ন আবশ্যিক। গুয়াহাটিতে গতকাল পঞ্চায়েতিরাজ মন্ত্রকের উদ্যোগে সেবা সে সমৃদ্ধি শীর্ষক পরিষেবা প্রদান বিষয়ে এক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে তিনি ভাষণ দিচ্ছিলেন। গোয়ার আজ 40তম প্রতিষ্ঠা দিবস। 1987 সালের আজকের দিনে গোয়া পূর্ণ রাষ্ট্রের মর্যাদা লাভ করে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে গোয়ার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা দিয়েছেন গোয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, বিদর্ভ এবং ছত্তিশগড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হংকংয়ে এশীয় অনূর্ধ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে তারা পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 10:10।
2: আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার উন্নয়নের গতি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলায় সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি জানান, আগামী 5ই জুন রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বিভিন্ন সীমান্ত অঞ্চলও পরিদর্শন করবেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষা গ্রহণের সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেজন্য জাতীয় পরীক্ষা সংস্থা বা NTA, জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 7ই জুন রাত 12টা পর্যন্ত। মোহনভোগ RD ব্লকের পঞ্চায়েত সমিতি হলে গতকাল মেলাঘর, ICDS, বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রজেক্টের উদ্যোগে মিশন বাৎসল্য, মিশন সংকল্প নির্মূলের একটি উদ্যোগ শীর্ষক একদিনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহ এবং কিশোরী মাতৃত্বের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। খোয়াই জেলায় HIV এবং AIDS প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য ন্যাশনাল AIDS কন্ট্রোল প্রোগ্রামের অন্তর্গত একটি ফেসিলিটি ইন্টিগ্রেটেড এন্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার নামক নতুন সেন্টার চালু হয়। গতকাল খোয়াই জেলা হাসপাতালে এই নতুন সেন্টার উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় দত্ত। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী 1 জুন উমাকান্ত স্কুল মাঠে সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেকআউট শীর্ষক দুর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হবে। NDRF, SDRF, সিভিল ডিফেন্স, CRPF, ফায়ার সার্ভিস, TSR, ত্রিপুরা পুলিশ, আপদা মিত্র সহ বিভিন্ন সংস্থা আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার

কার্যের এই মহড়ায় অংশগ্রহণ করবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। সকাল 10:00 রয়েছে ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 11:00। বেলা 12:00 রয়েছে ককবরক অনুষ্ঠান লীলা মনিজারা। লোকগীতে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বেলা 1:40। বেলা 1:50 দ্বিজেন্দ্রগীতির শিল্পী সুজাতা মজুমদার। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। গীত গজল শুনবেন বিকেল 5:45 শিল্পী পঙ্কজ দাস। সন্ধ্যে 6:05 সমূহ গীতে শিক্ষার আসর। জাগৃতি সন্ধ্যে 6:30 আসরের পরে রয়েছে লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে 7:00 রয়েছে ককবরক অনুষ্ঠান। রাত 8:10 শুনবেন ভক্তিগীতি শিল্পী কুমার শানু। আজকের প্রসঙ্গ রাত 8:30। রাত 9:00 নজরুল গীতির শিল্পী ফিরোজা বেগম। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 নানা রঙের গান। রাত 10:00 রয়েছে আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে নানা রঙের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম শুনবেন আধুনিক গান শিল্পী হৈমন্তী শুক্লা।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন শম্পা কুণ্ডু। অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন হৈমন্তী শুক্লা, তারপর স্বরাজ রায়, তারপর শম্পা কুণ্ডু। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় ছিল, অর্থাৎ অভিজ্ঞাপনের দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাতি। আর এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারের শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। টেলিফোনে পিউপা ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামীকাল রবিবার 31 মে 2026 ইংরেজি সকাল 7:45 মিনিটে অভিজ্ঞাপন অনুষ্ঠানে। ঘোষণাটি শুনলেন।

জরাকরিকা আবন বগে আংমা বাজাসিনাই অবনো পাইথা রেসাপং আবনো লজং বাংলা পান্দাও হাবলাইনাই যতনো ফুং কাহাম যতনো কাহাম তংডি আঙর নবাসাকা।

আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন তিন ভুবনের পারে, এই ছবি থেকে মান্না দে এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে।

গানখানি শুনছিলেন আরতি মুখোপাধ্যায় এবং অনুপ ঘোষালের কণ্ঠে তিন ভুবনের পারে এই ছবি থেকেই। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানখানি শুনুন ধন্যী মেয়ে ছবি থেকে মান্না দির কণ্ঠে।

একশো বছরের জমি দাড়ি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, মুখ দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

গানখানি শুনছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে জয় জয়ন্তী এই ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন পিকনিক ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে।

গানখানি শুনছিলেন অমানুষ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছবির গান। পরবর্তী গানখানি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে রাগ অনুরাগ এই ছবি থেকে।

গানখানি শুনছিলেন ফুলেশ্বরী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে, মন নিয়ে এই ছবি থেকে।

গানখানে শুনছিলেন ইস্ট বেঙ্গলের ছেলে, এ ছবি থেকে অমিত কুমারের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

গানখানি শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে দোলন চাপাই ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে, শিল্পী অনুপ জালোটা।

গানখানে শুনছিলেন সুরের ভুবনে, এ ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে। সেই সাথে শেষ হলো বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশ ফোনে আগরতলা তাবুক চেংজাগ সিনে তিনে দ্বীপর্জনে কক বরক পান্ডা তিনি পুলনে খনারজাগান লেলা মানিজর ও তাংবিতি তিনি তাংবিতি ও ফান্ত কাইমান রগিনে ক কিসা খনারজাগান
1: আগরিক পদার্থ তাই পত্রে পটবলাই মেকেতং থাইকেতং আমতৈরব হাইনে বাকাইন সঙ্গ মানিলগি মৈরব মাসাও ফিয়া পাইমাংলে সঙ্গ সাইমানিয়া নুখুঙ্গব পারিশাক সঙ্গ জেমানতৈ মেকেতং থাইকেতং কাইনানি নাঙ্গ রামদি দেনতা দেরশ জিঙ্গা কসই সবাই মিল খাকুলো আমতৈরব ফিয়া বরংনি দল ফান্টং নব তাপকটি নুকুসুগ্রগ দলা সাসু কাইখ্যাং কেন চিনি চাদর পুঙ্গ গবন চাজাঙানি সেলাই দলক সামপ্রানা সঙ্গ বাংথায়া কেন চাও বেগুলি দশ পার্সেন্ট জরাসু চাও অমর সকজাক বড় রকমের হিংখে সাল তিনশো নি সিমিং তিনশো পঞ্চাশ গ্রাম জরাতেই জানানি নাঙ্গ বিনি মিগেতং থাইকেতং নি বিশিং তৈন চিনি অ দেহের অমহাই চামুং রংনি ফান ঙ্গি বাসাও ফান্তব কাইসা আমি বিশিঙ্গ দঙ্গ হনে মতনা রাগ থাই সিনি তাবংনি মললে জানানি সিমিং ওয়ানসকই সঙ্গ চুগলিয়া রং পয়সা আজিনানি বখাব ওয়ানসক থাই ফান্ত কাইখেলে জামান কারে ভালেব মানু সাতং নামায় জায়গা দুই থান অমতৈ কিসা চুকসর সর কুসুক মুরা হালেলে হারং অমতৈ জায়গাও নাই মানু ফান্ত পদ্রে পট জাত দঙ্গ কলক জাত বসু গান তাই কিটিং কতর জাত অমতিরক ফান্তব কাহাম জাত হামিয়া জাত দঙ্গ জাত কাহাম নাই কায়দি ইনসি কায়দক জরা কঠু খলাই কাহাম কেসুয়ায়ী হাসুফু সুফু খলাইগ্রাজি কানিনি সিগাংগ্রব সুয়াইফুরু কানিও বারো কুইন্টাল জয়প্রসার হায়াখে মিসকি রেটি ইয়ং টংখে দেড় কেজি অল্ড্রিন হাও পাঁচ শতাংশ রানা নামায় ফান্তক বসা কাইমানি উলো সালসা সালনাইনি উলো কানি থেকেই ষাট কেজি ইউরিয়া চৌষট্টি কেজি সুপার ফসফেট তাই দশ কেজি মিউরেট অফ পটাস হাবাই সাপলেই রানা নাঙ্গ যারা বাহাইকে খেলায় আবনব সিঠাই গলায়ও জাগা কানি সাও গ্রংথাম খেলায়ী খাক দি জাগা চার ফুট কেবেং সাড়ে ছয় ফুট কসং তাই নয় ইঞ্চি যুগসর সর খেলাইরানা নাই গ্রং সাও সেরবা মিসকি বাইখে হা সাপলি রানা নাই তাই হাবৈ মানিয়া জাতখে খাল বসাসগৈ রানানি নাই পঁচিশ ত্রিশ দিন উল হে ছয় সাত ইঞ্চি উমা জরা বন কাইমানো গ্রংসা গ্রংসাও বিশ গ্রাম বসলেই নাঙ্গ লিটার কাইসা তৈ ক্যাপ্টেন চারশো সৈন্য গুলগৈ পনেরো মিনিট চমই বসলেই সুধন খেলাইনারে হাকে তাবুক বাহাইকে কায়নাই আবনব চিনি সিঠাই দঙ্গ কাইখেন তাবুক যুগিয়া পদ্রে পট পেকাম দঙ্গ দুইনি সিমিং আড়াই ফুট গজাল খেলাই সংক্লাং তলাং খেকাইদি সাতং নাঙ্গই থা অমতেই উংনা নাই বেলায় সাদং তংখা বজায়া কাইমানি দশ বারো দিন উলো ছয় চামচ খাই ছয় লিটার দৈয় গুলগুই নার্সারি স্প্রে খাই রেডি ওয়াইসু ওইসু ইয়াফাংনি হা খুঁড়ি রেডি নখা তালবুরী ইরগ হংখে সাতনি সিমিং দশ দিননি বিশিঙ্গ দৈলুদি নাংখা বা

0: সালতাম সালবরে নিউল ফানা লই মানতা কাইমানি ছয় দিন নিউল সাড়ে তিন কেজি ইউরিয়া তাই বিয়াল্লিশটি নিউল সাড়ে তিন কেজি ইউরিয়া সাপান সারদি সাপান সারন বুফাংনি দুই তিন ইঞ্চি গজাল খে হাবই কাহাম খ্লাইনাই হাবাই সাপলে রেদি সাপান সারবাই খে তাই বহাইন কিসে কিসা খান তৈলো নাঙ্গ ফান্তক বুফাঙ্গ তাই বুথায় ইয়ং মার খেন কলায়ু আবনি ইয়াকাঙানি বাকে বিএচি ফিফটি পাউডার ফিফটি পার্সেন্ট খ্লাইটা কানি ও চারশো গ্রাম একশো বিশ লিটার দিয় গোলকই সারে রেদি ফান্তক বুথাই তাই বেরদম রগ ইয়ং সামনে আবো বেলায় হামিয়া দশ লিটার দিয় তিন মিলি লিটার ডিমক্রন গুলগুই কুড়ি দিননি উল উল খাইনাই সারে রা নাঙ্গ বারিনি ফাংসা ফুংসু ইয়ং সাবই থৈমানু খাঙ্গে আবনু ফুইসুকই খিবিদি অলখে বেবাক বুফাঙ্গ সলাই থাঙাই অ বেরামনি ইয়াকাকানি হিংখে ডিমক্রন পুইলানি যতনি বিথি কতর হই মানো
1: আশোক জরা খাবাই খে তং বিটিও ফান্ত কাইমনার গিয়ে ক কীসা বিগল তাবু খনার জাগান তিলক মালা দেববর্মানী জাদুনি রেজামুনা

호랑새야 너 꼭 다시 능래 사랑되이 오랑사바 부사카시에 나발록두유 이랑사바바 양사중동나

0: খাকা হামিয়াফের লামসগ যত খনাউই টংনাই দাকুক দে বুকুক সঙ্গন তিনি নিচি নুগুল পান্দাও চাবু কতাল লামাও ইয়াপ্রি সেজাক কতাল জরাও চতালবান সুখ মুংতুয়ী বসকাঙ্গ নাহারজাক ও কতাল নাই হিমলাইতে হিমলাইতে গবং মা হামিয়াবাই চায়াবাই চালই থাকা অবনো চাও হই ববাকসাই আজাকলাই দো আবো হাই গবং মা চিনি লংমাও গদাল জাকমানি বিশিংও দো চিনি দফাও কাইজাখা হে বরী রক মানে খনই তলাঙ্গে মা থামানি অবনো কক সাইবাই সানা থাকে ডাউরি সিস্টেম হন কক বানজিবাই সানা থাকা হে পন চিনি বড় রকনি ধানিও অ রায়দা এবার আবনি লয় গরিনী বাকে আবনি কক থাইব গরিনা হিনে আংখা চো ফিয়াবা তিনি তাবুক নে অজরাও চিনি দফাও দ্রক দ্রক অব হাবুই দো অব চিনি হিনাংনি বাকে চিনি দফানি বাকে বসুক কাহাম তাই হামিয়া অবনু চিনি সালাইনাই আবনু তি সালাইনার বাকে তিনি চিনি ও পান্ডাও চবগৈ তবুখা বুকু পেট্রিয়ট দেবর মানো হাইকি বুকুক চিনি পান্ডাও লামসগ খুলম
1: খুলমখা
0: বরী রক তাবুক দফাও কাইসা প জাহানি ওয়ানসক জাগৈ থাকা সালসা চিনি ও দফাও বরী রকনি থাই কুচুক দংমানি বরী রকন বেলাই বরম রেজাকমানি ফিয়াবা তরুক তরুক তাবুক আম হাইংখা বরী আজেখা হিংকে বুমা বুফানি ওয়ানামা বাঙি থাঙ্গু আবো তামনি বাকে হিংকে নুগো বরী হিংকে কাইমা রহনাই কাইমা রহনাই সিমিয়া অবনি লগে লগে মানে খনই গবং মা রহনা নামাই রং চাকরি চাকনি সিমি ইলেকট্রনিক্স ফার্নিচার নক নক নুখুঙো যে নামমানি মানি রক অ লয় নি বাকে ন তাবুক চিনি বরী বসা আজেখাঙ্কে বোমা বুফা বেলাই পজা কতরনি ওয়ানসুক অংকে অবনো নি ওয়ানসুক মাও আং খানা মুচুঙ্গো যে নাবুক নে অজরানি বরী তাবুক নে অজরানি বরী নি বিশিংব খরকসা রুংন কতর নাই নিনি মকল অবনো বাহাইকে নু
1: হামবাই জরানি বাকে বুকু আনি ওয়ানসুক মাংকে হাই অব অজে চলি তংমানি যে সিরি সিটি নি সিমি যে যেন চিনি সোসাইটি ও যেন নগুই তং তে আমনো প্র্যাকটিস খাই দো অবনো তাবুক দাউরি হিনে সাইমানো সাইকক বাহিনকে তাই চিনি কক বাহিনকে তো সানা থাকে গরি ন অবনি কারণ তামনি হিনমালে নগো যে চিনি চিনি চিনি হদাও জীবন ফানো আমি হাই আগে রোগ নগো ন গিয়া তাই আগে তাম নখুমালে খরকসা বরী ন আসে মানে বন কচক জাগাও তাই বন আসে বরম রাগো যে বরী ন নি ন খুঙ্গ তবুনা হিংকাঙ্কে বনস নং কাইসা ব্রাইট প্রাইস মারো যেটা বাক্সা বাক্সা মানে হায়ং হাসতে রোগ আবো তাও ফানো আয়ং বতঙ্গ যেমন আফ্রিকান কান্ট্রিস রোগ সাইমানো যে ব্রাইট প্রাইস নই যে মানে নরী নস নং বি দাম রইনে বন পাই তবুমা হাই নি ন খুঙ্গ তবুনা বাকে নবন কাইসা রেসপেক্টফুলি নবন তুই ফাইনা নাগো অবদি হাই নগো হ্যাঁ চিনি হাইঙ্গো তে কাইসা নগো যে চামড়ি অম্পাকা মানে চামড়ি ব আ ন খুঙ্গো ব বরী ন ব কাইজং মুসংখা হ্যাঁ ব সে আ ন খুঙ্গো বরী ন খুঙ্গো থাঙ্গি নাই

0: জরা
1: বিষা
0: বিশিং নই আবহাই জরা দগিনে বড় সামং খাই নাই বি সাক সাক নক ব মানে কাইসা খরকসা কাহাম জামরি হিসাবে ব ফোন গেমান আবো নব কাইসা ব বি কাইসা আমজংম জরা দো হা তাবুক তাম নক হমালে আবো হাইরক তো নগলিয়া তাবুক তাম নক চিন সাজুক রং যাইসা নখুঙ্গ কতালো রহর না থাকে কাইলে মানে বিশিং তৈ তাবুক নগো পদ্রে পদ রং চাক রিচাক গে রং ইয়াকে বাকসাবা জাগা সম্পত্তি রোগ আমি রইফান বন কাইসা মানে যন পার খাই রহমা হাই আমি হি নগো কারণ তামনি হিনমাল তাবুক বেড়ি রং তামনি ওয়ানসো কাইসা পাওয়া যাই আবন বগিন নগো যে অ বেড়ি নে কাইসে নখুঙ্গ থাকা হাঙ্কে বিনে আজে পজা না তৈসা আজে নখুং কতাল বন অ পজা নো হর না নিহাই এবার হাই কাইসা যরং কাইসা মানই মানে আবন বগিনে যরং রই রহমা হাই আবন বগি আবন চায়া তামনি হিনমালে সাইমানো যে চিনি হায়ঙ্গ চলাবাই বেড়িনো একই রকমকে নগো চলাব কতর্ক গিয়া বেড়িব কতর্ক গিয়া বড় খরংনাই ন একই আমন বগৈ চিন আমি ডিসক্রিমিনেশন ন গিয়া তা তাই আমন বগৈ তাবুক অ যে বেমার দাউরি খা কাছে আবো বেমার হাই তাই চিনি সোসাইটি বেলাই খেন আবো কাছে বেমার হাইকে আবো অবৈ দা তামনি মালে খরকসা তে খরকসানো নগলাই সরংলায় যদি সে 1961 চিনি ইন্ডিয়ান ইন্ডিয়ান পেনাল কোড মানে আবো যে যে রায় তমন হে কাইসা আবো চিনি লটা আর 1961 যে ল নি এক ডাউরি প্রোহিবিশন বা ক ডাউরি প্রিভেনশন অ্যাক্ট কাইসা 1961 যে খাইজ মানে আপন সিমি চগ ডাউরি ন টোটালি ব্যান খাইনে বগে মানে আবুনি বন পুরাপুরি মানে অ হা নি হইতে বন পুরা মানে হই বা কই মসগই আমদিকে রহনা বগেতা কিন্তু তাম নক যাঙ্ক তাবো আগিনি হাই ডাউরি হইনে বুমকাইনে
1: যালিয়া
0: তাবুক তাম মালে যাবুক তামনি আবু তামনি সালাইকে বনতে কাইসে জুদা বুমং রো কাইসা হ্যাঁ তো চিনি আবো চিনি হামারিছে সাজং ন রাহমানে হামারি বা বিবাই কাইসা সোসাইটি মানে বি কাইসা সিকিউরিটি নি বাকি যন রহর তে নুকজাগ যে যে দাউরি রইমাইয়া হাঙ্কে আর নখুনি বসাজগ রে বরফ বেলা কেন সাতক পিতক খাইজাগ বি নখুং কতালো থাকে নাই বি সাইনি নখুনি বড় রকবাই ইয়াকে বা বি বকরা বকরা যোগ সংবাই বা বি জোদা জোদা নখুনি বড় রকবাই তা কি আমি হেমন নগো যে অনেক সময় আর দাউরি যে বরং মুচুং মানে আবো ন বেড়ি নখুনি বড় রইমেয়া হাঙ্কে বেড়িব পদ্রে পদ মানে মেন্টালি বড়ি কাইসা তামনি সানাই সাতক পিতক জমানি নাই তা বি কাছে মেন্টালি ব এফেক্টেড হই অনেক সময় ব মানে বখরক চাবি মেয়ান বাকি তামুই থাকে সাকসাংনি লংমানো সাকসানো মানে ব নাইব কাহিনী বাকি চবা মা ডাউরি ডেটস নগো ওয়ান আমার সিংসা 2019 নিজে NCRB ন্যাশনাল ক্রাইম রিপোর্ট মানে বিউরো বড় তামো সাকা হামালে চিনি হাও মানে চিনি হাইঙ্গতা চিনি চিনি চিনি হাক্তর চিনি হাক্তর সে তাবো ফানো এক ঘন্টাও খরকসা খরচ বেড়ি থাকে দাউরি বাকি নাই তো বেলাই ওয়ান আমার সিংসা যদি সে সাই দো যে বেটি পড়াও বেটি বাঁচাও হই নাই চিরিখক চিরিখক সালাইও যাম লংত্র তাই আবন বাকি পদ্রে পদ স্কিমস রকব দেখলাই যাগ হে আবর পালন খাইজাগ আমি সামুং কত কত নগো পদ্রে পদ প্রোগ্রামস রগঙ্গ পদ্রে পদ স্কিমস নি বনো তৈ নই ইমপ্লিমেন্ট খাইমানি নুকজাগিব তঙ্গো ফিয়াবা তাবুক ফানো চিনি হাইঙ্গ তাক ফানো অ ডাউরি হেনে অ যে প্র্যাকটিস অব তাক ফানো পাই আখো আবন বাকি আংখে আবন ওয়ানসুগো যে যারা ডাউরি প্র্যাকটিস খাইনে রক বরক নি মানে বরক নি যে আ যে খাইমানি ন তৈ নাই বেলাই খেন করা বেলাই খেন মানে গ্রাক খে নানা নাঙ্গো ইয়াপ্রি নানা নাঙ্গো যাতে আবো আবো হাই খাইজে গিয়া সঙ্গে থানা নি বাকি হ্যাঁ আবো ন সারা থাকে তাবো চিনি যত নি নব কাইসা অবতা রেসপন্সিবিলিটি যামনে হিনমালে যে কোনো বরং নচঙ্গম হাই যদি নগু

0: दफा नि एबा बसङो बिथिङावनो कायजाखौ ताय सेलाबरि हामसाक लेखे बुमाबो फासंग' सिनाव होनो निगाय आबुनो कारिबोसिं नुखा जे बरकनि सेला सिख्ला गुबुननि बरकनि बिहि एबा बुथाग्रा आबुनो बरक कायजाखौ नानो होनो जों सायमानखा निगाय ताय
1: आमनो जों सायमानो बरंखा बंनि जिराय जाबाय कायले मंजे रायजा आमबाय बयनि कायले मंजे रायजा किजा जुदा आहिया दान नोंखा जों सामानि जाता नुखाता आंनि हिमा बयनि रायजा थाहैखे कायले एब्ला ओंखाय अर खायथामबा बंनि बिसिंग चला सेख्ला बोरै बैसा गोनांबाय हामजाग्लि बमाना कायजागि बमानो नुखुमो खायमान
0: जुदा
1: आपनि गसुयनाया রমদি চলা বেব্রে হামজাক লাইমান হামজাক লাইমান বিহীন বড় খরম নই নামখাই ব্রেনি সাকাংনি ওই যে বসাইনি ওই যে নগদ থাঙ্গে হ্যাঁ খরচ থেকে রং খকসি বাকে
2: বড়ি
1: নামজালাই সঙ্গে বড় খরম নই জন খকসি বা রমনি পনেরো টাকা ত্রিশ টাকা রং জন বড় কাপড় জন পনেরো টাকা কাপড় খাই বড় ফিয়াবা আপ্রো তাম কাজাকি মান নাই যে বস লাইটে সাবাম আহি এদা অপ্তই ইংখাই বরই মূ সাব হ্যাঁ তেলাঙ্গি মানলি এটা আপ্রুকা কারণ নিয়াকা থানাই বলে সা খারা খারা রমনি সাগর দিন কান্দা যে তমানি আমন ইয়াক বুক যাব কি ফিলি মাথাং সিনাই তা
2: সিস্টেম দ
1: মানুষ সব বতাব মকল গদাল মানি দিন যে খাইনা মুসং মানো তাম রায়দাবলে তাবো তে থাকছে তেব নরক মালাং যাবান আবো তো বড় খাঙাই কেবলে খাঙাই তামবা ওই যে কামিনি রায় এবার চৌধুরী করি দিয়া আমার নগ সে থাঙ্গে এবং অকরা আমার সে চালাবে বিভিন্ন কাই দিও হ্যাঁ বড় হংকাই সদানি সদ্দানি নগ তামখাই বন তগমা থামরে জানো সদানি সদ্দান ন সদ্দার নতা তগমা থানি খাই জয় মাই কামরি খাই নাই সে কাইজেং মাখা
2: আবো নো বোনাবো যে আবো গ্লাইসান হনি মানে জাঙাবো জিদাবো এত ক্লাই অথচ না আবো বথিং নো অমতা অমত বিশি কাবা মা হাজার হাজার বিশি রমিনে বরং অমাকে ওবো ক্লাই ফাই
1: আবো সালসানিয়া
2: আও নকে তাবো বতো কি আবো হাই চলি তো না বরনি না জঙ্গি আবো হাই নো তাবো বনুগো তাবো নি বরগো
1: আও বো তো নাই কি চানি যা তং ইয়া খাই তো ইয়া বুজা তুই উং থানাই তা কি চা কি চা তাবো তং ফন আমো থিনাঙ্গ আমতেই টংলা পূজা তিউং থান এবং থান নেব কম নহে কে কারণ বরক্ত তলব অঙ্করিয়া বলে সাকাওন কাম মকল থাপলা খিবলা ক সবসনে মকল থাপলা সিলি টংিয়া মকল ফিয়ব কচং মকল কচং সাল পহর বাই বুইন নব আহেদা
0: মকল ফিয়ব মানে নং
1: খাছ আঙ্কাই তাবু আঙ্কাই সানা থাঙ্কাই তেব চং সাইমান বংনি বিসিংতা জালা কাইজা মানে বসাই বসাই গনাং ব্রই তে বিহি গনাং চলা বড় ব হামজাক লাইমান হামজা লাইকে বড় ব
2: মানে বিহি বসাই তো দুই ফুরু পানো
1: হ্যাঁ থিয়া পানো
0: বা কা বড়খাই টংটুতেই সে
1: টংটুতেই সে ব্র হামজাক লাইয়ে কাইলাই মা কাইজানা খাবো সং মানো কাইজাগৈ মানো এবা ও কাইজেন খা সঙ্গই রাংসি বাড়ি ও সকাঙ্গে কাহিনটা রাংসি বাড়ি ওই সদ্দারং ন হ্যাঁ হাঙ্কাই বরক তৈসা কাইজেন লাই মাত হাঙ্কাই ওয়ান সং নাই জি রমদীপ তাবুক সমাজ রগ হদার গো মুতি বং তো রমদীপ বিন বিহে বই বিন বসে হামজালাই বরি চলা হামজালাই মানু ফিয়াবা সমাজ গসিয়া সমাজ দ আরং নাঙ্গিয়া মানুই আপনি সামুং তো বরক ডাঙ্গিয়া Hamta
0: ke
1: tongkhano
2: kiriwe ko unsulai tongo. Unsulai tongo. Lokono kiriwo. Ah. Ah. Abo. Akhrun abo socially bai.

0: তবে অ্যাকসেপ্ট খাইজাক নাই, যখন বড় নিয়ে রাই তখন বড় নিয়ে চোখ দিলি তখন বেরেমনি বনি যে অকরাতম নাই অকরাতম অমহাই অমহাই খালাই পান বড় অ্যাকসেপ্ট কেনা কাঙ্কায় আপন কেন আপন সোসাইটিও চল ফাইব আপন বিন হদাও চল ফাইব আর চল তমুং রাইডা বাই গথকিয়া অন্য কুবন দফা তোমা বাই অন্য কুবনী রায়দা বাই চিনি যে বারোথানী রায়দা তো আর রায়দা বাই তমুং আব কনসিস্টেন্ট গ্রে হিংকাই ইনকনসিস্টেন্ট নই দখাঙ্কাই যেন আপুর মা নাই যে মা ও মা ওয়ান শুনাই যেন আপনার তিনে যে যেন আপনার তামকে নারগাই তন নাই আপন
1: নারগাই তন নাই আংলে মকল কাহামাই নাসি গিয়া বিহি গান বসাই গান বিন বিহি বাই বিন বসাই খালাই থানায় নকুম খাই নাগাই রাং পনেরো টাকারে কেম থাঙ্গু হ্যাঁ অ পনেরো টাকা বো ও সেকাং বিহি এবং সেকাং বসাই বং আরো থাং হুদা হ্যাঁ পনেরো টাকা পনেরো টাকা ত্রিশ টাকা আরো পনেরো টাকা থাকা টেকাইছে আরো পনেরো টাকা থাকা হাঙ্কাই না
2: হামজাং
1: লাইমা সে প্রধান ইয়া বুঝিখা রাং পনেরো টাকা রেখেছে ব্যাপক সকা গেছি মান হামজাংমা করই মতম লাইমা করই বসাবতে মাইয়া দয়া কিচ্ছু করই রাং পনেরো টাকা পাই যত কা গেছি মান আবু আবু কমার্শিয়াল লোক লাইয়া দাম
2: হ্যাঁ
1: রাং নো শীতল যাবো আমো
2: কাইজাং
1: আমরা হন পুরো মাখা আপনি কাজে মন ও বুমুং রেখাটা বুইনি বসাইবে তাকাইছে বসাইবে তাকাইছে বি খালাই মানে হন মাখা ও কাগে জি মানে তা জান যাবে সাইন কাগে বড় ভাই কাজে আমরা হন মাখা রাং কোন দেরি কাগ মানে তা
2: ও ও রাং খক দি
1: হ্যাঁ কাগ মানে তো আমো মাখা হঙ্গে চলা ভাই বড় শাক নি রি ফরাসা হ্যাঁ তলাং গুই না আবার অরব আ কক ন কক বড় নক জায়গা থাঙ্গাই না নাং জাতা থাঙ্গে ভাই গরে না থাঙ্গে ইয়গ গিয়া
0: বনিবাগে আবো আবো আফর আবনো বনি যে মানে সোশ্যাল যে যে কাঠামো তো হইতো হডানি যে দাগি মুং তো হইতো দাগি মুং আবো আবনি কোন ক্রাক দাগি মুং করে আফর
1: দাগি মুং
0: যে আর যে বরিরনি যে একটা অধিকার তো হইতো বুঝাইনি নগো বা বুঝাইবো যে বরিনি নাইখাকে বুঝে কাগিরি হনানি বন যে একটা যে বিনি যে সোশ্যালি বিনি যে হডাবাই যে কাছে একটা দাগি মুং কাছে একটা খাজাক তো নানি
1: সমাজ স্বীকৃতি দিছে বং ইয়াকি স্বীকৃতি কি কাহামদা সমাজ গছি আরো সে বেলায় গুরুত্ব দিই তোর সর্দার রং টক রেখাই চামুং ও যে রাং রেমা তো বরং মাই বলে আমি তো থাকবো চলান বিহে কিংবা বরিং পেশাই যে মানে কিন্তু টক মা খামা বই চা বেরিয়ে জানি হ্যাঁ আমন লগে

0: engko tam sing neng mung
1: arang
0: ini arang go butek ro amuk hanyong go amu amu oshobota ni kok dong kosi
1: tapi omo oro kaisa o kok satai kelayo je jengja arak nang lai mane obo bono je je je phan onusthano ba je kalebari ba je kono ekta obo ba omo je ekta demand omo kintu hoyto sunse bongjer ni bichu chimindala nu glass
0: amo ke bongjer
2: shuniya
1: ao আও চিনি যত যে হড়া তো যত যে দফা তো ও যত জায়গা কি তব খবজা গো আপা
0: আমার
1: থেকে তিনাব কুমবারা
0: হ্যাঁ বকুমবারা
1: শুনো আবো নুজা গো যে তুমি যে ও নংলাই মানে চালাই মানে আরাক বা তিনি যে আসলে আগিলে তাই তাম দম কারণ মানে চিনাব তাও তাবুক চিন ও জুগনি বরক নিলে চিন ওয়ান সুবি নাই
0: চিনাম নয় তো সাজা ইয়া
1: গো 20000 বেশি সেখানে কত ওয়ান সুবি নাই কে আপুর হইতো ও এক এক খকসা রান যে বসে দাম আবো আপনি যে বসে গবান কুক আপনি মান যে বসে গবান আবো চিন হইতো তা কল্পনা খাইবি আবো খকসা জিনা নি বসে যে বসে কো বুমি তো খাও সামো কত কিন্তু আজ জরাবো ও মাল মাতার কিন্তু যে যে টকলা হন্দি মানে যেগুলো একদম সচরাচর চিন মান থুগাবো কারণ আবো তো রাং নি রাং সারফা মানাবো তো বড় তম সাপান না হারিনে রমিয়া কইবা পুশিয়া কই তনি মানাবো
0: টক তো রিব লাভ
1: টক তো রিব দিম যেহেতু রাং পয়সা বনি বাকি ন রাং পয়সা জরাব তো আছে প্রভাব তো আছে মাংলা আছে নুগ লাগাবো মহে মাল মাতানো নুগ নাই আরো নো আব তবু তামাকে বলুন কে ওরা যত ঠিক আছে ব মাল মাতার এইখানে অকারা নারা থাকে অকারা ফাইনারা থাকে নাই ব যে হামিয়া খাই মানে আবো গোসি নাই মাপ সানি নাই বড় সাজার মানে আবো কেলে তাইছে জুদা
0: কঙ্কা
1: কিন্তু হামিয়া নো যে হামিয়া হামিয়ানো চিং যে হামিয়া লইনো যে চিং একসেপ্ট কে তালাং থাকব নি আবো যে হটা ভাই একসেপ্ট কে তালাং যাব নি
0: আবো সে হামিয়া
1: আবো সে
0: আতে থাইছে নাই নে বা আ চকদ্রি বে রাই ব খুশি খুম খব লাং গরো ব ব ব খুশি দাং কা উং খা আবো আরো আরো সে বুঝি জাং নাই ব কাজিং নন কাজিং না মাইয়া হ্যাঁ বন সুয়াগ মাইখাম খানি এক কই
1: চারি রিনি এক নি বন গোছি রে গোছি রে
2: মিছা মাইয়া তো গোমাক থা তিনি দেশি সেখানে রাই দাও যে কোনো চিনি হরানি চিনি দফানি যে পান্ডা গাইছে আবো যেখানে খান নাই মানে কে বরম ফুল গয়
0: আমি তো কিছু জানি না লাই
2: চিনি কাস্টম তো চিনি আর বই বো আবো নঙ্গ কি আবো বই নাকি কাস্টম করে কি চিনি আবো কাস্টম খরচা যে কোনো পান্ডা
0: ফে আবার চিনি লাই তাও বই লাই রম দি চিনি বা অকরা সাগরা ফাইকে আই চুয়া খুরিজা বুকু রিমাই খাই তামু নিজে বেখা তন্থ গেবলে ও বুড়া বড় ফাইমানে খুঁজা পান খানি হাইয়া মতামস আচ্ছা কবি কবি না সকাঙ্গ ওয়া সুমাই যে তান রক্ষাতিং যে নং সামান্তে যে আফুর রাং নিং কো আফুর সুয়াং নে হাই তাম নং নাই ছাদে আফুন
1: আবনু আবনু
0: তাবুং কা হাই ভেরাইটিস ধরনে খাবার রনে বেকারে সে বসে ধরনে খাওন তৈস স্প্রাইট না কোকা কোলা ন তাম কোল্ড ড্রিঙ্কস তাম রখন বড় লেখা জোখা তো হাঙ্কাই আমো হাঙ্কাই আফ্রো তো ঠিক কোন করে মুংসা বান করে
1: ইয়া কোয়ান তো ইন না নি তামালে কবা পরিশ্রম লে কবা
2: পরিশ্রম নি বিষয় বাবা তাই মানে বুঝ
0: থাকনি পরিশ্রম শারীরিক পরিশ্রম তুই সে ভ্যারাইটিস তুই তাবো আফ্রো তাম্বা কোয়ানি তুই তাই তামো দেখে ওই যে চুয়াক চুয়াক বত নাইলে আর আমো সারে বতই বতই নং নাই হাঙ্কাই বতে আমোনো নং ইয়াকে বতই তাম খনা সাপুং হপুং ওই যে বখরং নে কলম তৈ হাও খিক লাই হ্যাঁ সাতুং হকিস ফিঙ বইব তাং ফাইয়ে না ল্যাংমা ইয়াসকু ইয়ামো কুকান আমনো করে চং শিখিছা অমর কিছা চং রাবাই খা চং সি কো কোবাং ল্যাংমান দিন খাই উফ কিছা ফন বুফুং মারি খাই মা হিলাই বলা ন আমো থং তোমা কোবা
2: বুরা রা
0: তাঙ্গো
2: আপনা বনি ফন ও মানে
1: বনে একটা আচার অনুষ্ঠান তো হয় না আপুর কিসে মিশে নাই চালাকে কামকে থাকলাকে থাকে চালাই আসে
0: আপুর বড় রক্তাম সাবা সোহাগ নন্দি সোহাগ বাই আবো কম কক কতরিয়া বসুক মূল্যবান কক আপুর বরক সা গাই তাও ফিয়া তাও নি লুকু রখাই আমন নারং মে তাও কি নঙ্গনা নি নঙ্গু
2: যে ওকরা সাকরা আমানি অবন নাঙ্গই তো হ্যাঁ
0: নাঙ্গই
2: তো মানে চুয়াক নুংদি চুয়াক বাই তাং নুংজাকতি
0: তাবে চুয়াক বাই নুংজাকতি ওয়াক বং তো সোয়াং নহে ওয়াক গুং হম ওয়াক নুং তো
2: তাং নি হুগাই
0: গেরুগুই তংগু কাছে লেথা পাতা কুতুল মাইয়া গাই ওয়াক বাই বসুক tam thalai
1: lagi apa?
0: Tam thalai
1: sih.

0: তবে তাকে সরো একটা যদি আবার লিগেল মানে চিনি রাইজাতে নাসি নাখে চঙ্গ মাইকে নুক তাকে চিনি যে ভারত সরকার বোধ দেখো তাবু যেহেতু পার্টিকুলার চিনি ত্রিপুরা ব্যাপার সারা থাকে চঙ্গ কিন্তু চিনর যে যে চুয়াক মানে তাকে বিশেষ করে চিনি যে ওই যে নগ যে হুমমেড যেগুলো আবার বাতি বগুই নেই জিদাব খাই মানে আবার কিন্তু চঙ্গ বনে আইন আবার সাজাক দমু যে ওই যে বাতি বগুই নেই যে ওব খাই মানে বনি যে মানে নগর সানামে যে খাই মানে কাস্টমার দম মানে অমনে কিন্তু কোন আইন ফানো সানামে নামে প্রিভেন্ট খাই নিয়ে
1: ও আমার রমই মাংলা
0: হ্যাঁ কোন আইন খাই নিয়ে বড় মুঠাই মাংলা
1: বড় কমার্শিয়াল খাই আবল
0: কমার্শিয়াল খাই আব বড় অমনে শুধু বড় অমন শুধু ওই হ্যাঁ বনি সমাজ মানে একটা ব্যবস্থা হব বনি মোটাই আতাই রেমা জায়গা বনি যে সামাজিক অনুষ্ঠান হব আর জায়গা বড় ইউজ করি বড় অমন প্রতিটা জায়গা বড় নিয়ে এমন মানে তাহলে কোন কমার্শিয়াল খাই আবার ফাইলে কোন বকলে বল তো নগর সামু নগণ নগণ আহিনি নাই অব কোন ইন্ডিয়ান আইনব কিন্তু তারপরে ধর চিহ্ন জায়গা যে অমন রব জায়গা
1: কংকা কমার্শিয়াল ফাইয়া গায়ুং তা চাইয়া আবো চাইয়া জং মা সালাইও জং গবং মা কক সাই মা কা কং সানা নাই ব্লা হাকে মত জং বংশে নি পাইলা হানা হাকে জং তাবো করবং রং কে সালাইয়ান ফাই
0: আ আ
1: করবংরংখা আবার সন্দুক ন সন্দুক দফানি ন হ্যাঁ হাঁকে করবংর চারাইফরু কাইয়া আবু ব কক খাইয়া হ্যাঁ অরব কিন্তু নুক যাগো যে চারাইফরু কাইয়া নাই আবর সেগুলা সব সুগে কাইও মিলি ধর কিন্তু কথক লাইতো খা হ্যাঁ অর কথক লাইতো হাবর হ্যাঁ কাইয়া নিয়ে অমর খাজাক রই অমর যে রম দে তাবো করে যাবা আঠারো বছর মাং নাই একুশ বছর মাং নাই চালা রকাই নয় আপতির মূসা অমর খাজা করে ফেবা সেগুলা সঙ্গে বাহাইকে সিজাগে সেগুলা সঙ্গে সিজার মুংলে সামনে থক খুমবার খাই কমনে চলার অবা সেগুলা হাই খজাই সেগুলা অঙ্কর ফাইও মঠক মাথা গং ফাইও
2: হ্যাঁ
1: সাগন পূজাটা সিমটম দো হ্যাঁ বলির তো খুম থক ফুলকাই আমার সিজাগেই দো হাঁকাই হাই অমর খাজা করি ফোন বরক সেগুলা সগিয়া সা কাইয়া করবং দফাও চলা সেগলা বলে রান্দিন কাইজা গিয়া এবার কাইজাক মা মকলক লাইয়া হাঁকা বঙ্গার খাই নাই যে অঙ্ক জুদা আমার সিদা অঙ্ক ফিলজা খাই কথা আর ফিলজাক একবারে
2: নিক
1: না লাইয়া তা আকসে চালা শেখরা বরে রানি ন কাইজা গিয়া এবার কাইজাক মা মকলত কলাইয়া হ্যাঁ চালা খরকসা বিহি খরকসা নি গবাং নাউই মানো আবো বং সমাজ আরি বই রিজা গিয়া তিনি তো আরি বই রিজা গুলো নং মুসং বেলা কাইজাং মানে নাই অর কি নামতে আরে আরি মুসা বজা করে মো বসাই হ্যাঁ আহিং না কিয়া ফিয়াবা বড়ি রকম সাইজামান বড়ি রকাই ওয়াই সাবাই চলা কনই নাউই মানিয়া
0: চলা হাঁকাই বনি ভিত দংফানো
1: কিন্তু বরী চলা যেমন কাজিয়া গায়ে তো ফাইকে বলা বিহি কে খাই তনখা কিন্তু বতন বসাই কে নেই তনি মালিয়া এ আহক এ বুঝিকা আহিং খাতা হাঙ্গা আব রাইদ গথগিয়া সাবং হেমই রম জাংনাই তাই অ বরী বসাই বাই কাগে রহর জাংনাই বসাই নাই মানো বিহি কে নাই
2: মিয়া
1: হ্যাঁ হাঙ্গাই বসলা তো তুই তেখে চলা নাকে বউ বসাই নারন আপন কিন্তু ফেবা বরী রখে দুর্বল যাবা নিহিরা যাবা বরখাই উচ্চলা বিহি খরক তাম না ফন আম বাই মানাই হিলাই মা তোমাই নাই ও সতিন হিতা আজি আমাই মা তোমাই বিনছু উপায় করে আবার চলা খাই আবার চলা বড় বড় তোমাই মানবা
0: মা মা মা বড় ফান্ত নাই
1: অন্যায়
0: বজে তারি মানসা
2: বংনি হদাও গছ নুখা বরি রক নছ তলা খাই নুক জাগো
1: তলা খাই নুক জাগো
2: পুরি ছকাই দে মান খান কই মান খান।

আশ্চর্যরা খনাবাক্য কাস্টমারি ল নরগিনে কক লাম সালাইমা পান্ডা আকাশবাণী আগরতলা অমিলগিন পাখ্যা চিনি তিনি দ্বীপর জনে কক বরক পান্ডা।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ

0: সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। হংকংয়ে এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। বোধি বৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। গয়ার বেশ কিছু বুদ্ধ মন্দিরেও যান তিনি। এদিকে গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কও। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পুনের খড়কওয়ালসায় ন্যাশনাল ডিফেন্স একাডেমির 150তম কোর্সের পাসিং আউট প্যারেডে তিনি বলেন, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভুলভাবে এবং দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, অপারেশন সিন্দুর দেশের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে, দেশের 3 সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়কে তুলে ধরেছে। তিনি নবনিযুক্ত সেনা আধিকারিকদের পেশাদারিত্ব, নেতৃত্ব এবং দেশ সেবার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রী চৌহান বলেন, দেশের নিরাপত্তায় অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনা প্রস্তুত। প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেনা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। রাজা সুব্রমণি তাঁর স্থলাভিষিক্ত হবেন। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে।
1: রিগার্ডিং দ্য এফর্টস অফ দ্য গভর্নমেন্ট টু কিপ দ্য প্রাইস স্টেবল ইস ভারত সরকার নে এক্সাইজ ডিউটি কম কি সো দিজ অল এফর্টস হ্যাভ বিন ডান টু কিপ দ্য প্রাইস স্টেবল উই আর ওয়ার্কিং অন দ্য স্ট্র্যাটেজিক রিজার্ভস অলসো অয়েল মার্কেটিং কম্পানিজ কো ওয়ার্কআউট করনে কে লিয়ে কাহা হ্যায় কি এলপিজি কা জো রিজার্ভ হ্যায় দ্যাট শুড বি মিনিমাম 30 ডেজ উইথ দেম এন্ড দে আর ওয়ার্কিং অন ইট এন্ড সিমিলারলি ফর ক্রুড অলসো উই আর ওয়ার্কিং।
0: শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 প্রকাশ করেছে। এতে মা ও শিশুর ক্ষেত্রে পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে 90.6% হয়েছে। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার 2 অপরিবর্তিত আছে। সমীক্ষায় দেখা গেছে, 12-23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96%-এর বেশি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মিশন পরিবার বিকাশ সহ জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির লাগাতার প্রভাবের কারণেই এই অগ্রগতি। বিহার ঝুড়ে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গয়ায় 3 জন ও ঔরঙ্গাবাদে 2 জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এছাড়া সারন এবং খাগড়িয়া জেলা থেকে 1 জন করে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর কাজ চালু হতে

0: হয়েছে। নির্বাচন কমিশনের পরিচালনায় এই কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যের 3 কোটি 33 লক্ষের বেশি ভোটদাতা এসআইআর এর কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক বিএলও নিয়োগ করা হয়েছে। বাড়ি গিয়ে যাঁদের পাওয়া যাবে না তারা দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত পোলিং বুথে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই জুলাই। তারপর 1 মাস এ সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে 6ই সেপ্টেম্বর। ওড়িশায় চলতি তাপপ্রবাহের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সকালে ও সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ চালাতে বলেছেন। দুপুর থেকে বিকেল 3টে পর্যন্ত কোনোরকম আউটডোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আজ বিকেল 4টে বেঙ্গালুরুতে কর্ণাটক কংগ্রেস লেজিসলেচার পার্টির সদস্যরা এক বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে রাজ্যপাল তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। প্রসঙ্গত, কংগ্রেসের ডি কে শিবকুমার পরিষদীয় দলের পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য শান্তিচুক্তির বিষয়ে আলোচনা করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিতে হবে তাদের, পাশাপাশি সে দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে হবে। এদিকে ইরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র অসামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন পুনরায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরিলা ডায়ালগে হেক্সেথ বলেন, এই ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চল এবং সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার মজুত রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। হজযাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণ করে আজ শ্রীলঙ্কায় ভেসাক পোয়া দিবস উদযাপিত হচ্ছে। মাতারার ঐতিহাসিক মিডলেওয়ালা পুরানা বিহারে সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব এর ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে 2000-এরও বেশি বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র দানশালার আয়োজন করা হয়েছে। হংকংয়ে অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপ এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আইপিএল ক্রিকেটে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন শিল্পী বিষ্ণুপদ দাস।

গানখানি শুনছিলেন অভয় রায়ের কণ্ঠে, শুনছেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন শিল্পী নরেন পাল।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সুজাতা মজুমদার।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:42 শুনবেন ভক্তিগীতি শিল্পী দেবাশিস রায়। দুঃখিত, বিকেল 5:45 গীত গজল শুনবেন শিল্পী পঙ্কজ উদাস। সন্ধে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। সন্ধে 6:30 অনুষ্ঠান জাগৃতি। পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:10 শুনবেন বাংলা।

ও হিন্দি ভক্তিগীতি শিল্পী কুমার শানু। রাত 8:30 আজকের প্রসঙ্গ। রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী ফিরোজা বেগম। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 নানা রঙের গান। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 51%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা জেলার দু এক জায়গায়। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের সমাপ্তি এখানেই। পরবর্তী অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:32 হয়ে 31 সেকেন্ড।

0: under Operation Chakravyuh. The ministry added that five individuals, including key operatives involved in the trafficking networks, have been apprehended. The National Steering Committee has approved the Strategic Investment Plan SIP for the Visakhapatnam ITI cluster in Andhra Pradesh under the PM Setu scheme submitted by a private company named ArcelorMittal Nippon Steel India. The approval marks the first ever SIP to be cleared under the Pradhan Mantri's Skilling and Employability Transformation through Upgraded ITI's PM Setu scheme. It also makes Andhra Pradesh the first state to operationalize an industry partnership under the scheme. The approval was accorded during the third NSC meeting convened by the Ministry of Skill Development and Entrepreneurship in New Delhi. IMD has said that atmospheric conditions are becoming increasingly favorable for the southwest monsoon to reach parts of Kerala and Tamil Nadu within the next 4 to 5 days. The monsoon has further advanced into areas of the Arabian Sea and the Bay of Bengal, as well as Lakshadweep and Kanyakumari region. IMD has forecast isolated heavy rainfall over Kerala and issued a yellow alert in 8 districts for today. Fishermen have been advised not to venture into the sea. In badminton, Indian men's doubles pair of Satwik Sairaj Ranki Reddy and Chirag Shetty advanced to the finals of the Singapore Open tournament today. The Indian pair defeated world number one South Korea's duo Seo Seung Jae and Kim Won Ho 21-19, 21-18 in the semi-final match. And with that, we end this news bulletin.
1: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: আকাশবাণী আগরতলা চিত্রগীতি অনুষ্ঠানে এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনবেন স্বপ্নে ছবি থেকে, হেমা সরদেসাই এবং মালয়েশিয়া বসুন্ধরমের কণ্ঠে।

চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানখানি শুনবেন দস্তক ছবি থেকে উদিত নারায়ণ এবং বিশেষের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শুনবেন তমান্না ছবির গান কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

চিত্রগীতি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন গজল। প্রথম গানখানি শুনবেন পঙ্কজ উদাসের কণ্ঠে।

0: হদি আনু কি ৰিং এটার বাট
1: ৰিং
0: এটার বাট পহলা লাইন ফির একবার মে কাতা হুঁ হদি আনু কি ৰিং এটার বাট হো গয়া আগে হট ফুল বুর ফুলি আছে তাত তো দূসরা লাইন কিয়া হুয়া হট ফুল বুর ফুলি আছে তাত আচ্ছা আগে জি হে হালে
1: হালে
0: জালে
1: জালে
0: নাসর
1: নাসর
0: তালে
1: তালে
0: তালে
1: তালে
0: আচ্ছা ইয়ে লাইন ফির একবার কহুঙ্গা জি হে হালে জালে নাসর তালে
1: তালে
0: আগে লিখি কেসা কোমল পাট
1: কেসা কোমল পাট
0: হ্যাঁ আগে লিখি খান্ডিম
1: খান্ডিম
0: আমি
1: আমি
0: খান্ডিম
1: খান্ডিম
0: মা
1: মা
0: নৈর
1: নৈর
0: বালিত
1: বালিত
0: হোন
1: হোন
0: ওই ও খ দেখে হ্যাঁ বিন্দু দিজিয়েগা হোন তো ইয়ে আপকা পহলা অন্তরা হো গিয়া তো ওই হ্যাঁ আভি মা আমি খদিয়া লে যামে মুখরা পে জানা হ্যাঁ তো আভি দূসরা অন্তরা লিজিয়েগা খদি আনু কি
1: খদি আনু কি
0: হ হ্যাঁ খদি আনু কি আরু উজাই জাম
1: আরু উজাই জাম
0: কে থা ইয়ে লাইন মে একবার ফির কহুঙ্গা খদি আনু কি আরু উজাই জাম হোগে আগে লিখিয়ে গই গই গই
1: গই গই গই
0: সাংপু
1: সাংপু
0: নই
1: নই
0: পাম
1: পাম
0: আগে লিখিয়ে মানহ
1: মানহ
0: হরু বরত
1: হরু বরত
0: খ আপ লোক খেয়াল কিজিয়েগা হ্যাঁ খ দেখে নিচে ও বিন্দু দেখে হরুবরত মতলব সরোবর মে হ্যাঁ হরুবরত অসমিয়া মে কিয়া হুয়া হরুবরত তো লিখা হ্যাঁ না আপ মানহ হরুবরত হো গয়া রাতি পুয়ার
1: রাতি পুয়ার
0: পরত
1: পরত
0: আগে লিখি এবার
1: এবার
0: গা
1: গা
0: ধুই
1: ধুই
0: সাম
1: সাম
0: আগে হিমালয়
1: হিমালয়
0: বগাই
1: বগাই
0: তেতিয়া
1: তেতিয়া
0: মা
1: মা
0: থপিয়াই
1: থপিয়াই
0: ধরিম
1: ধরিম
0: জোন
1: জোন
0: মা
1: মা
0: সাই
1: সাই
0: থাকাসুন
1: থাকাসুন
0: বস ইয়ে দূসরা অন্তরা ভি কমপ্লিট হো গয়া তো আভি ইসকে বাদ আপ মুখরা পে জানা হ্যায় মা আমি খদিয়া লয়ে যামে হ্যাঁ
2: জি হ্যাঁ
0: আচ্ছা বচ্চো আভি ইয়ে গানা তাল মে কেসে হোগা মে আপকো সুনাওঙ্গা আপ ভি মেরে সাথ সাথ কহিয়েগা সিখ লিজিয়ে ইয়ে গানা কাহারওয়া তাল মে হ্যায় আট মাত্রা মে হ্যায় তো মে

এতক্ষণ শুনলেন সমূহ গীতি শিক্ষার আসর আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 জাগৃতি, এরপরে শুনবেন লোকগীতি। 8:05 শুনবেন জেলার চিঠি, 8:10 শুনবেন ভক্তিমূলক গান, 8:30 শুনবেন আজকের প্রসঙ্গ, 9:00 শুনবেন নজরুল গীতি, 9:15 শুনবেন স্পটলাইট অনুষ্ঠান, 9:30 শুনবেন মিক্সড মেলোডি, 10:00 শুনবেন আকাশবাণী শনিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। এবারে শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 35-25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.5 এবং 25.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 51%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন অনুষ্ঠান জাগৃতি।

0: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের জাগৃতি অনুষ্ঠানে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। জাগৃতি নামটাতেই নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে জাগানোর একটা ব্যাপার রয়েছে। মানে আপনারা যারা ক্রেতা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব মূলত সেটা হচ্ছে আপনারা যারা ক্রেতা আপনারা কীভাবে সুরক্ষিত থাকবেন, এই ব্যাপারটা নিয়েই আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রী অমৃতলাল সাহা। আসলে ভারতে আজ আধুনিক প্রযুক্তির বাজার দ্রুত বিস্তৃত হচ্ছে। স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট হোম ডিভাইস থেকে শুরু করে অনলাইন পরিষেবা, ই কমার্স প্ল্যাটফর্ম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক পরিষেবা, সব ক্ষেত্রেই ক্রেতার সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। তাই ক্রেতা সুরক্ষার গুরুত্ব যে কত বড় তা বলার অপেক্ষা রাখে না। এই ক্রেতা সুরক্ষা নিয়ে আজকে আমরা কথা বলবো, আর তার জন্যে বিশিষ্ট আইনজীবী রয়েছেন, আমরা আগেই নাম বলেছি। নমস্কার স্যার আপনাকে।
1: নমস্কার।
0: এই যে একটু আগে যেটা বললাম যে ই কমার্স বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো যেগুলো রয়েছে আধুনিক প্রযুক্তির বাজার,
1: গ্রাহকদের স্বার্থে ক্রেতাদের স্বার্থে,
0: তো এর আইনগত সুরক্ষা নিয়ে যদি শুরুতে একটু বলে দেন।
1: যে কোনো দেশেই ক্রেতা সুরক্ষায় আইনি সুরক্ষা দরকার, ভারতবর্ষে সেটা খুবই আছে। 1986 সালে প্রথম ভারতবর্ষে ক্রেতা সুরক্ষা আইন ভারতের পার্লামেন্টে পাশ হয়, যেটা ইতিহাস। সেই আইন পাশ করবার সময় কোনো রাজনৈতিক দলের একজন সদস্য বা কোনো রাজনৈতিক দল বিরোধিতা করেননি। সমস্ত দলের সমস্ত সাংসদদের সহযোগিতায় সমর্থনে ভোটে এই আইন পাশ হয়। কাজে এই আইনের একটা সার্বজনীন আবেদন আছে।
0: আচ্ছা, এই যে ই কমার্স বা এই আমরা অনলাইন যে পারচেজগুলো করে থাকি বা কেনাবেচা করে থাকি, এর জন্য একটা আইনগত সুরক্ষার ব্যাপার রয়েছে। এই আইনগত সুরক্ষাটা দিয়েই যদি একটু শুরু করেন আজকের অনুষ্ঠান।
1: সেই আইনের মূল আইনটাই আমাদের ক্রেতা সুরক্ষার জন্য ভারতবর্ষে যে আইন, সেই আইনটা হলো ক্রেতা সুরক্ষা আইন 1986। তার আগে ভারতবর্ষে আলাদা করে কোনো আইন ছিল না। যে সেলস অফ

0: বোর্ডস অ্যাক্ট এগুলি ছিল, জমি বিক্রি কেনার যে আইন ছিল ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, কিন্তু সমগ্র ক্রেতাদের স্বার্থে যে কোনো পণ্য যে কোনো বা পরিষেবা কেনার ক্ষেত্রে যদি কোনো অভিযোগ থাকে সেটার জন্য আইন একটা প্রথম করা হয় 1986 সালে ক্রেতা সুরক্ষা আইন, সেই আইনে অধিকার আছে যে কোনো অভিযোগের প্রতিকারের। এই আইনে বিজ্ঞানের অগ্রগতির ফলে ই কমার্স এসছে, এই যে বৈদ্যুতিক পদ্ধতির সাহায্যে সারা এক জায়গায় বসে সারা বিশ্বে বাণিজ্য করার যে সুযোগ হাতে এসছে, তখন একটা প্রশ্ন আসলো যে আইন সংশোধন করা দরকার, এমন অনেক জিনিস আসলো, প্রযুক্তি এগিয়ে গেছে, আইনটা একটু আগানো দরকার। তখন 2019 সালে বহু আলাপ আলোচনার পর পরামর্শ নেওয়ার পর ভারত সরকার নতুন আইনটা চালু করলেন। সেই আইনে ই কমার্স এই যে কথাটা প্রশ্ন করলেন সেটা সুন্দর একটা জিনিস, যে ই কমার্স বিশেষ করে এই নতুন আইনে উল্লেখ করা হয়েছে, এবং আগের আইনটায় উল্লেখ ছিল না যদিও, তথাপি আগের আইনেও যে তুমি এই আইনে ব্যবসা কর, তুমি যে ই কমার্সের ব্যবসা করছো বাণিজ্য করছো, তার মানে এই নয় কোনো বিশেষ আইন নয় বলে সাধারণ আইন থেকে তুমি মানে ছাড়া পাবে। সেখানেও আমাদের 2019 সালের আইন হওয়ার আগেও যে কোনো নাগরিক যদি, যে কোনো গ্রাহক যদি তার কোনো অভিযোগ থাকতো ক্রেতা আদালতে গেলে অনেক জায়গাতেই আমরা দেখছি প্রতিকার পেয়েছে। ত্রিপুরা ক্রেতা সুরক্ষা আদালতও এই বিষয়ে আমরা একটা রায় পেয়েছি। একজন আগেও বলেছিলাম একবার যে আমাদের ত্রিপুরাতে একটা হয়েছে, ত্রিপুরায় বসে দিল্লির কোম্পানিতে ই কমার্সের একটা পণ্য কিনেছে, পরিষেবা কিনেছে, সেটা দিতে আলটিমেটলি ব্যর্থ হয়েছে, সেটা তার ওয়েবসাইট হ্যাক হয়ে যায়, ক্রেতা আদালতে অভিযোগ করার পরে 500,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে, তারা ন্যাশনাল কমিশনে আপিল করে হেরেছে, সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করে হেরেছে। যেহেতু একটা ব্র্যান্ডের নাম বললাম না, আমরা একটা আছে নিয়ম যে যখন রেডিও টিভিতে কথা বলবার সময় কোম্পানির নাম না বলাটা নামটা বললাম না, কিন্তু এটা আইনের আগেও যে করা যেত এই আইনের আওতায় আমরা দেখেছি হয়েছে, এখন তো নাম আলাদা চ্যাপ্টার আছে ই কমার্সের।
1: কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 সেটা হয়েছে, তাতে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে ই কমার্স রুলস। ই কমার্স রুলসের মধ্যে আর কি কি রয়েছে?
0: ই কমার্সের মধ্যে আমার যতগুলি অধিকার আছে ক্রেতা সুরক্ষা আইনে, তার ইনফরমেশন থাকতে হবে, প্যাকেটের গায়ে লেখা থাকতে হবে কে ম্যানুফ্যাকচারার এবং কে সেলার, তার যে মূল্য কত, তার পরিমাণ কী আছে ভিতরে, তার শেষ ব্যবহারের তারিখ কী আছে উল্লেখ থাকতে হবে। এই ক্রেতা সুরক্ষা
1: লায়াবিলিটি
0: যেটা আছে তার ক্রেতা সুরক্ষা আইনে যতগুলি আগেও ছিল, 1986 সালের আইনে, 2019 সালের আইনে সেই সবগুলিই রয়েছে, আগে উল্লেখিত আলাদা কোনো আইন ছিল না, এই আইনে বলা হয়েছে থাকবে যতগুলি অধিকার আছে, আমার জানার অধিকার, আমার প্রচারিত না হওয়ার অধিকার, আমার অসাধু ব্যবসার থেকে প্রতিকারের অধিকার, সবগুলি এখানে আছে। এবং নতুন যেটা আছে সেটা হচ্ছে যে আমার যদি কোনো অভিযোগ থাকে ক্রেতা আদালতে যেতে পারবো এই ই কমার্স নিয়ে। একটা বিরাট প্রশ্ন আছে যে আমি কিনলাম একটা বড় কোম্পানির থেকে, এই কোম্পানি এসে মামলা করার পরে বলছে আমি তো একটা বাজার তৈরি করে দিয়েছি, একটা যেমন আমার বরতলি বাজার বা মহারাজগঞ্জ বাজারে আমি শেড করে দিলাম, দোকানদার এসে জিনিস বিক্রি করলো, আমার এখানে 1,000 লোক এসে জিনিস বিক্রি করছে, যার জিনিস সে দেয়। কিন্তু কোর্ট বলেছে যে নাকি ইন্টারমিডিয়ারি, তার মানে যারা নাকি আমার এই বাজারটা তৈরি করে দিল বড় কোম্পানিটা যার নামটা আমরা জানি, সেই কোম্পানিও দায়ী, যে বিক্রি করছে সেও দায়ী, যে ইন্টারমিডিয়ারি সেও দায়ী, যে ম্যানুফ্যাকচারার সেও দায়ী, যে বিক্রি করছে সেও দায়ী। যে ইন্টারমিডিয়ারি বলতে যেমন একটা কোম্পানি আছে যেমন ABC কোম্পানি, সে হচ্ছে প্ল্যাটফর্মটা তৈরি করে দিল ই কমার্সের কোম্পানিটা, জায়ান্ট কোম্পানি যেটা সারা ভারতবর্ষই হোক সারা বিশ্বই হোক সেটা তৈরি করে দিল, আর সেখানে ছোটোখাটো ব্যবসায়ী গিয়ে সেলার যারা তৈরি করে বিক্রি করলো, দুজনেই দায়ী। সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে, বলেছে না দুজনেই দায়ী, যে নাকি ইন্টারমিডিয়ারি, যে যার মাধ্যমে বিক্রি হচ্ছে সেও দায়ী, যে বিক্রি করছে সেও দায়ী। এবং ইদানিং কালে আমরা দেখছি ত্রিপুরাতে বিশেষ করে ত্রিপুরার ক্রেতা আদালত অনেকেই মনে করবে খুব কড়াকড়ি হচ্ছে, কিন্তু আইনের স্বার্থে সেটা বলা দরকার যে ক্রেতাদের সুরক্ষায় যে আইনগুলি হয়েছে, যে নিয়মকানুন মেনে যে হতে পারে, যেমন আমাদের আজকে

0: যদিও সেটা ই কমার্সের মধ্যে আসে না, কিন্তু জানা দরকার মানুষের। যদি অনলাইন কেউ বুকিং করে, প্লেনের বুকিং করে টিকিট, সেখানে এই আইনের আওতায় আসতে পারে। যেমন কেউ অ্যাডভান্স বুকিং করলো, পত্রিকায় মিডিয়াতে কোনো সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিল আমার এখানে ফ্ল্যাট বিক্রি হবে, সে বিক্রি করে দিল, অ্যাডভান্স নিয়ে নিল, কিছুই দিল না, ই কমার্সই তো হলো আলটিমেটলি।
1: হ্যাঁ,
0: জিনিসটা আমরা যখন ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কোনো জিনিস কিনি, লেনদেন ই কমার্সে হয়। আমি আগরতলায় বসে দিল্লির কোম্পানিকে পেমেন্ট করলাম, কোম্পানি আসলো না, আমি এখানে বসেই আমার পেমেন্ট করে দিলাম, আমার ব্যাংক থেকে সিস্টেম টেকনোলজিতে চলে গেল। তার মানে আমি এখানে থাকলাম, বিক্রেতা আমার কাছে আসলো, আমি কিন্তু গেলাম না জায়গাতে। ঠিক সেরকম প্লেনের টিকিট কিনছি, ঠিক সেরকম যে কোনো জিনিস আমরা যদি অনলাইনে পেমেন্ট করি, ব্যাংকিং আমার অথবা ইউপিআই বা যে কোনোভাবে যে আমরা কোনো পণ্য বা পরিষেবা কিনি, অনলাইন পেমেন্ট করি, ই কমার্স হয়ে গেলো, সেখানে কোম্পানি দায়ী। প্লেনের টিকিটের উদাহরণ দিলাম, মামলা হয়েছে, ক্ষতিপূরণ দিতে হয়েছে আওতায়। হ্যাঁ,
1: আচ্ছা,
0: আরও যেটা সবচেয়ে জানার কথা সেটা হচ্ছে এই ই কমার্সের ক্ষেত্রে যে সাধারণত আইন হচ্ছে বিবাদী বা যার বিরুদ্ধে অভিযোগ যেখানে থাকে তার বিরুদ্ধে সেখানে মামলা করতে হবে, অথবা তার যে যে জায়গায় অফিস আছে, তার ভারতবর্ষে 100 জায়গায় অফিস আছে, ব্রাঞ্চ আছে যেখানে ব্যবসা করে, মূল অফিস যেখানে সেখানে হবে, ব্রাঞ্চ যত জায়গায় আছে করা যাবে। আর ই কমার্সের ক্ষেত্রে বলা হয়েছে তত জায়গায় তো হবেই, প্লাস যেখানে আমি থাকি সেখানেও করতে পারবো, যার অভিযোগ সে যেখানে থাকে সেখানেও করতে পারবে।
1: একটা সময় ছিল তারা যখন এগুলো বিক্রি করতো তার মধ্যে প্রচুর ডুপ্লিকেট জিনিস কিন্তু চলে আসতো। হ্যাঁ, ডুপ্লিকেটের তো অনেক বাজারই রয়েছে। যাই হোক, ওই জিনিসগুলো তাদের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হতো এবং এগুলো আসতো, তখন কিন্তু তারা এগুলো ফেরত নিতে চাইতো না বা বলতো এগুলো তো সেলাররা করেছে, এ ধরনের হয়েছে। সাধারণ মানুষ অত মানে ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে জানে না, যার জন্য হয়তো আসতে পারেননি বা ঠকেছেন, এরকম অনেক হয়েছে। কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই কোম্পানিগুলো যখন আমার কাছে জিনিসটা এলো, আমি বললাম প্রোডাক্টটা ডুপ্লিকেট, হ্যাঁ এটা আমি রাখবো না, তারা কিন্তু ফেরত নিয়ে
0: যেটা উল্লেখ করিনি এতক্ষণ, সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা আইন 2019। সেই আইনের অধীনে এই আইন যে দপ্তর থেকে, যে মন্ত্রণালয় থেকে এটা জারি করা হয়, লক্ষ্য রাখা হয়, ক্রেতা সুরক্ষা দপ্তর মন্ত্রণালয়, সেখান থেকে আর একটা রেগুলেশন বার করা হয়েছে। রেগুলেশন বলতে যেমন পার্লামেন্টে আইন হয়, বিধানসভায় আইন পাশ হয়, এই আইনটা পার্লামেন্টে পাশ হয়েছে, সেখানে আমার যে রেগুলেটর আছে, ব্যাংক সমস্ত ব্যাংকের রেগুলেটর, রিজার্ভ ব্যাংক, ক্যাপিটাল মার্কেট, যারা নাকি শেয়ার মার্কেট, লক্ষ লক্ষ শেয়ার, কোটি কোটি শেয়ার বিক্রি হয়, সেবি আছে, টেলিফোন কোম্পানিগুলির রেগুলেটর আছে, ট্রাই আছে, ঠিক সেরকম এখানে ই কমার্সের বা আনফেয়ার ট্রেড প্র্যাকটিসের জন্যে একটা রেগুলেটর করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে সিসিপিএ, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি। সেখানে অভিযোগ জানানো যায়, তারাও অনেক অভিযোগ গ্রহণ করে এবং ক্ষতিপূরণ দেয়। এবং কোনো যদি ডিফেক্টিভ পণ্য, সাপোজ একটা কেউ একটা গাড়ি কিনল কয়েক লক্ষ টাকার, লক্ষ লক্ষ টাকার, সে বলতে পারে এই সিরিয়াল নাম্বারের, এই ব্যাচের যত গাড়ি আছে সব তোমাকে প্রত্যাহার করতে হবে। সেই জিনিস এসে গেছে, আগে শুধু শুনতাম,
1: এরকমটা হয়েছে,
0: হয়েছে আগে শুনতাম শুধু ইউরোপ আমেরিকায় হয়, এখন ভারতবর্ষেও সেটা চালু হয়ে গেছে,
1: এরকমটা হয়েছে বিভিন্ন বাইকের বেলায় হয়েছে।
0: না, যেটা বলতে চাইছিলাম যে সিসিপিএ যা আছে এখন আমরা জানি না বলে সেটা অভিযোগ জানাতে পারি না, জানি না বলে বেনিফিট নিতে পারি না, সুযোগ আইনে নিতে পারি না। যে স্লোগানটা আপনি প্রথম বললেন সেই স্লোগানটাই তো আসল, যে
1: জাগৃতি।
0: এটা আরও সুন্দর করে আমরা একটা স্লোগান আগে তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ভারতবর্ষ ভারতের সরকারি বলে, জাগো গ্রাহক জাগো, তুমি সচেতন হও। স্লোগানটা হচ্ছে জাগো গ্রাহক জাগো, আরও ভালো স্লোগান হচ্ছে সচেতন নাগরিক, সচেতন গ্রাহক, সুরক্ষিত গ্রাহক, সচেতন নাগরিক, সুরক্ষিত নাগরিক, এটা সবসময় মনে রাখতে হবে। আর যোন রিফান্ডের ক্ষেত্রে বা কোনো অভিযোগের ক্ষেত্রে পণ্যের কোয়ালিটি গুণমান নিয়ে অভিযোগ যদি থাকে, আমি দুদিনের মধ্যে 48 আওয়ার্সের মধ্যে আমাকে জানাতে হবে, এক মাসের মধ্যে ফেরত দেবে। এটা ভালো করে মানুষ যদি জানে আরও বেশি মানুষ বলতে পারবে যে না, আমার এই পণ্যটা আমি দেখেছি, প্রথমেই দেখেছি খারাপ।
1: কিন্তু দেখা যাচ্ছে এত কিছু আইনের মধ্যেও আপনার ভুঁইভোর অনেক কোম্পানি রয়ে গেছে, হ্যাঁ অনেক বিজ্ঞাপন রয়েছে, ভুঁইভোর বিজ্ঞাপন রয়েছে, এদের বিরুদ্ধেও আইন রয়েছে। হ্যাঁ, দেখা গেল যে তারা এই বিজ্ঞাপনটা দিয়ে জিনিসটা বিক্রি করলো, তারপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই খোঁজ পাওয়া যাচ্ছে না।
0: এখন সেখানেই তো বলা হচ্ছে সচেতন নাগরিক, সুরক্ষিত নাগরিক। আমি

0: যাকে টাকা দেবো তার নাম ঠিকানা আমার জানতে হবে তো নাকি? আমাকে একজন ফোন করে বলল তুমি এখানে পাঠিয়ে দাও, হবে? আমি জানতে হবে কোথায় পাঠাচ্ছি, আমার জানতে হবে আমি কী জিনিস কিনছি, আমার ভাউচারটা রাখতে হবে বা টাকা লেনদেনের প্রমাণটা রাখতে হবে। কাজেই ওই যে বলা হয়েছে আমি 48 ঘন্টার মধ্যে, আমাকে অনেকে বলেছে তোমাদের কথা জানার পরে, আমরা তো বলেছি সেই বড় কোম্পানি 20 কোটি টাকার মালিক একটা জিনিস বিক্রি করলো, পাওয়ার পরে আমরা একদিন পরেই জানালাম এটা আমাকে ফেরত নিতে হবে, আমি এটা রাখবো না। নিয়েছে তো,
1: এখন নিয়ে নিচ্ছে, বড় কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে
0: তারা। এটা এই মেয়াদটা সবাইকে বলা দরকার যে আমার 48 ঘন্টার মধ্যে জানাতে হবে আর 1 মাসের মধ্যে ফেরত দেবে, নিতে বাধ্য সে।
1: না, অনেকগুলোর মধ্যে TNC-তে লেখাই থাকে যে 7 দিন পর্যন্ত বা 15 দিন
0: মধ্যে আরো বেশি থাকে, যে যা লেখা থাকে তা করতে হবে। আর ওই যে বললাম CCPA যে বিজ্ঞাপনের কথা আপনি বললেন, যে কোনো পত্র পত্রিকায় মিডিয়াতে যে কোনো অসাধু বিজ্ঞাপন মিথ্যা বিজ্ঞাপন যদি নজরে আসে এটা কপি সহ সেখানে জানাবেন, জানালে যে কোনো সচেতন নাগরিক, সমাজ সচেতন নাগরিক যারা জনস্বার্থে কাজ করতে চায়, লক্ষ লক্ষ মানুষের স্বার্থে কাজ করতে চায়, সেখানে জানালে সেটা কাজ হবে, অনেক ক্ষেত্রেই কাজ হবে।
1: ধরুন এই যে প্রতিষ্ঠিত, যে আপনি একটু আগে বললেন যে প্ল্যাটফর্ম, এই প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের মধ্যেও দেখা যাচ্ছে অনেক ডুপ্লিকেট জিনিস বিক্রি হচ্ছে, এখনও হচ্ছে, ফেরত নিচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা এগুলো বিক্রি করছে, এই ব্যাপারটা কি আইনের মধ্যে?
0: আইনের মধ্যে যারা বিক্রি করছে কেউ যদি সেটা প্রমাণ করতে পারে প্যাটার্নটাই হচ্ছে সে চিটিং করার জন্য করছে, তখন পুলিশকেই সবে তার জেল জরিমানা হবে, আর এই আইনের আওতায় জেল জরিমানা হবে না তো, এই আইনের আওতায় ফেরত পাবে, টাকা ফেরত পাবে, জিনিস পাল্টানো পাল্টে দেবে এরকম, এবং যদি আদেশ না মানে তখন তাও জেল জরিমানা হতেও পারে, এই আইনেই হতে পারে। এবং হয়েছেও ত্রিপুরায় যারা ফ্ল্যাট বিক্রি করে টাকা নিয়েছে ফ্ল্যাট দেয়নি তাকে জেল হয়েছে, ত্রিপুরাতে নজির আছে, ত্রিপুরা ডিস্ট্রিক্ট কমিশন করেছে এরকম, স্টেট কমিশন অনেক ক্ষেত্রে এমন রায় করেছে, এমন হয়েছে।
1: এবারে একটা ইয়ে আছে, ডাটা সুরক্ষার একটা ব্যাপার রয়েছে, যে ডাটা সুরক্ষা তার প্রাইভেসি এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন।
0: ডাটা সুরক্ষা সারা পৃথিবীতে এটা একটা এখন বহুল আলোচিত বিষয়, এটা ক্রেতা সুরক্ষার ডাইরেক্ট আওতায় পড়ে না। ক্রেতা সুরক্ষার অর্থ হচ্ছে আমি ক্রেতা, আমি কোনো জিনিস কিনেছি, অর্থের বিনিময়ে আমি যদি কোনো পণ্য কিনি নগদে বা বাকিতে বা ইনস্টলমেন্টে, তখন আমি গ্রাহক, এই আইনের বেনিফিট পাবো। আর এই যে ওই জিনিসটা হচ্ছে আমার রাইট টু প্রাইভেসি, রাইট টু আমার যে সিক্রেসি, আমার রাইট টু ইনফরমেশন যেমন আছে আইন আছে, রাইট টু প্রাইভেসিরও নিয়মকানুন আইন আছে। এই ডাটা সুরক্ষার জন্যে বিভিন্ন দেশে আইন হয়েছে, যত কড়াকড়ি বিভিন্ন দেশে চেষ্টা করা হয়েছে,
1: আন্তর্জাতিক আইনও রয়েছে,
0: আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক বলতে কি প্রত্যেক দেশে আইন যার যার দেশেই তৈরি হয়, কয়েকটা দেশ মিলে চুক্তি করে আমাদের দেশেও এই একই আইন মানব, ঠিক সেরকম সামগ্রিকভাবে সারা বিশ্বের এখনও এমন কোনো আইন হয়নি, কিন্তু ইউরোপের আইনটা একটু বেশি কড়াকড়ি, আমেরিকাতে আইন আছে, ইন্ডিয়াতেও এখন ডাটা প্রোটেকশনের আইন হয়েছে, সেটা আবার আলোচনাও হচ্ছে আরও কী পরিবর্তন করতে হবে। বিভিন্ন সময় রাষ্ট্রীয় স্তরে, ন্যাশনাল লেভেলে, আবার আঞ্চলিক কয়েকটা দেশ মিলে আঞ্চলিক স্তরে, আবার আন্তর্জাতিকভাবেও আলোচনা হচ্ছে, আস্তে আস্তে এটা কড়াকড়ি হবে। যেমন এতদিন বলা হতো যে বড় বড় কোম্পানিগুলি তাদের ভারতের বাইরে ভারতের ডাটা থাকবে, সার্ভার থাকবে, ভারত সরকার কড়াকড়ি করেছে, এখন মানতে বাধ্য হচ্ছে না, বড় বড় কোম্পানিগুলি বলছে আমরা এখন ভারতবর্ষে ডাটা সেন্টার করব, তাহলে আমার ডাটা সেন্টারের উপরে আমার সরকারের হাত থাকবে, আমার সরকার বলে দেবে এটা করবে এটা করবে না, যদি না মানো তোমাকে আমি নোটিশ দেবো, আসো এসে বুঝিয়ে যাও তুমি অন্যায় করনি, কেন তোমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে না, জরিমানা হতে পারে, সব কিছু হতে পারে। এবং এই ডাটা প্রোটেকশন ভায়োলেশনের যে জরিমানা, এটা 1 টাকা 2 টাকা 1000 টাকা নয়, 1 লক্ষ টাকা 20 টাকা জরিমানা হতে পারে।
1: একদমই, এগুলো বিশেষ প্রয়োজন আছে এবং এতে আমরা সুরক্ষিত হব
0: না, জানতে হবে, বলতে হবে যে সচেতন নাগরিক সুরক্ষিত, আমি যদি না জানি আমার 2 দিনের মধ্যে দিতে হবে, আমি কী করে জানাবো? আমার যে আজকাল ইন্টারনেট ব্যাঙ্কিং এটা তো ই কমার্স, কিন্তু আমার হ্যাকিং হচ্ছে, আমার জানতে হবে, আমি যদি 24 ঘন্টার মধ্যে জানাই ব্যাঙ্কে আমি ফুল টাকা ফেরত পাবো, আমার যদি ক্ষতি হয়েও যায়, রিজার্ভ ব্যাঙ্ক বলে দিয়েছে, এটা কয়জন আমরা জানি? অনেকে অনেকে সেটা জানে না বলে অনেকদিন পরে জানায়। আর
1: এই জানানোর জন্য, এই সচেতনতার জন্যই আমাদের এই জাগৃতি অনুষ্ঠান, এর মাধ্যমে আমরা আমাদের শ্রোতাদের জাগিয়ে তোলার চেষ্টা করি।
0: জাগো গ্রাহক জাগো একটা স্লোগান, আর একটা হচ্ছে সচেতন নাগরিক সুরক্ষিত নাগরিক, আমি আবার বলছি বারেবারে বলছি
1: সচেতন নাগরিক সুরক্ষিত নাগরিক একেবারেই। যে কাস্টমার গ্রিভেন্স মেকানিজমের একটা ব্যাপার রয়েছে প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে,
0: যে আমার ই কমার্স হোক আর যে কোনো পণ্যই হোক, যে কোনো পণ্য

0: আমি এই একটা কম্পিউটার আছে, একটা ল্যাপটপ আছে, আমি একটা পণ্য এটা ধরতে পারি, ছুঁতে পারি, আমার বিদ্যুৎ এটা পরিষেবা ধরতে ছুঁতে পারি না, কিন্তু আমি এটা কিনি, আমার ইন্স্যুরেন্স বিমা আমি এটা কিনি, মেডিকেল পরিষেবা আমি কিনি, সেরকম যে কোনো পণ্য, পণ্য বলতে দুইটাই কভার করে, যে আমার কোনো দ্রব্য সামগ্রী অথবা পরিষেবা, সেই ক্ষেত্রে অভিযোগ থাকলে, সেই ক্ষেত্রে যদি অসাধু ব্যবসা হয়ে থাকে, বিজ্ঞাপনে যা লেখা থাকে তা দেয় না, আমাকে প্রতারণা করা থাকে, আমাকে ওজনে কম দেওয়া হয়, আমাকে টাইম মানে না, আমার রেলগাড়ি হোক বিমান হোক দেরিতে ছাড়লো, একটা সময়ের কিছু টেকনিক্যাল মাইন গ্রাহ্য কারণ ছাড়া যদি দেরি করে, আমাকে একটা সিট দেওয়া হলো, যে ফিক্সড একটা সিট দেওয়া হলো, আগে তুলে দিল আর একটা মস্তান আসলো তুলে দিল আমাকে, সেই ক্ষেত্রে আমি যেতেই পারি, জানতে হবে তো আমাকে যে আমার জন্যে ক্রেতা সুরক্ষা আইন আছে, আমার জন্য ক্রেতা সুরক্ষা আদালত আছে, ডিস্ট্রিক্ট কমিশন, সেখানে যেতে পারি, একটা লেভেল পর্যন্ত পয়সা লাগবে না।
1: তার মধ্যে হেল্পলাইন নাম্বার রয়েছে,
0: হেল্পলাইন নাম্বার আছে, সেখানে অনেকেই অভিযোগ করে, একটা হেল্পলাইন নাম্বারের ব্যাপারে গভর্নমেন্টের কাছে একটা অভিযোগ আমাদের আছে, সেটা হচ্ছে সেখানে একবার ফোন করলে বলে এক নম্বরে ডিপ দাও, তারপরে বলে আবার পাঁচ নম্বরে ডিপ দাও, এগুলি করে করে মানুষ উৎসাহ হারিয়ে ফেলে, কাজেই ফিজিক্যালি করলে ভালো, এটা আমার নিজের মতামত।
1: এখন এআই এর যুগ চলে এসছে, এআই স্মার্ট ডিভাইসের বিশেষ ঝুঁকিও রয়েছে, হ্যাঁ, তো এই এআই আর তার যে স্মার্ট ডিভাইস, এ নিয়ে কি আইন রয়েছে?
0: এআই আমার কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বর্তমানে সায়েন্স তো আসবেই, সায়েন্সকে প্রতিরোধ করার ক্ষমতা কারণ নেই, কিন্তু এই যে বিজ্ঞানটাকে যাতে অসাধু ব্যবসায় কাজে না লাগাতে পারে, আমাদের আলোচনা সেটা হতে পারে। যদি এমন কারোর অভিযোগ থাকে এই কৃত্রিম বুদ্ধিসত্তা করে আমাকে ঠকিয়েছে, একটা উদাহরণ দিই, যেমন কেউ কোনো একটা কোম্পানি একটা ডিপ ফেক আজকাল নকল করে, একজনের একটা ছবি দেখিয়ে, বক্তব্য দেখিয়ে বিজ্ঞাপন দিল, আলটিমেটলি সে হয়তো দিল না, তাহলে তারা অভিযোগ কেন করে?
1: ভয়েসটাকেও নকল করছে,
0: পারতে পারে, এটা ক্লোনিং করতে পারে, কিন্তু কারণ যার নামে ছবিটা দিল সে যদি জেনুইন হয়, তখনও যদি মিথ্যা কথা বলে যে এই সাবানটা আমি ব্যবহার করে দেখেছি আমার মানে শরীর একদম কালো, শরীর ধলা হয়ে যায়, সাদা হয়ে যায়, তখন তারও শাস্তি হবে, জরিমানা হবে,
1: ঠিক আছে, যিনি বিজ্ঞাপনটা করছে।
0: আর যদি ফেক বিজ্ঞাপন দেওয়া হয়, ডিপ ফেক করে, নকল ছবি এবং ভয়েস করে, তাহলে যারা করেছে তাদের বিরুদ্ধেও হবে,
1: তাদের বিরুদ্ধে হবে। আর যেটা বলছেন যে যিনি বিজ্ঞাপনটা করলেন যে এই শ্যাম্পুটা লাগালে পুরো তোমার
0: চুল উঠে যাবে, সব,
1: তো যদি এরকম করে তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে,
0: মামলা করা যাবে
1: ক্রেতা সুরক্ষা আদালতে।
0: হ্যাঁ, আমাদের এই কথায় উৎসাহিত হয়ে যদি কেউ করে, ফলাফল আমরা এখানে জানাতে পারবো,
1: একদমই। হ্যাঁ, ধরুন আমি নিলাম তার কথায় নিয়ে আমি সেটাকে ব্যবহার করলাম, ব্যবহার করে দেখলাম যে ফলটা উল্টো হয়ে গেছে, হ্যাঁ, ভালোর জায়গাতে খারাপ হয়ে গেছে বা কিছুই হয়নি,
0: চুল তো গজালোই না, যা ছিল তাও সাফ হয়ে গেল,
1: তাও সাফ হয়ে গেছে, তাহলে আমরা ওই কোম্পানির বিরুদ্ধে না, যিনি বিজ্ঞাপনটা করেছেন কোম্পানির হয়ে, মানে তার বিরুদ্ধে আমরা মামলা করতে পারবো। এটা খুব ভালো একটা বিষয় আমাদের জানালেন। আমাদের সময় প্রায় শেষের দিকে, সব শেষে এসে খুব সংক্ষেপে যদি ভোক্তার সতর্কতা সম্পর্কে একটু বলে দেন।
0: তুমি সবটা জানো, জানার পরে তুমি সিদ্ধান্ত নাও, এটি আসল কথা, জানতে হবে, জানার কোনো বিকল্প নাই, তমসমা জ্যোতির্গময়, তোমার অন্ধকার দূর হবে, জানবেই।
1: একদমই, অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য।
0: নমস্কার।
1: শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম একটি বিশেষ আলোচনা, আধুনিক প্রযুক্তির বাজারে ক্রেতা সুরক্ষা, এতে অংশগ্রহণ করলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শ্রী অমৃতলাল সাহা।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জাগৃতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন লোকগীতি, প্রথম গানখানি শুনবেন মানসী পালের কণ্ঠে।

আকাশ বানিয়ে আগরতলা তাবুক চেংজাগ তিনি নিয়ে সানজা জরানি ককবরক পান্দা তিনি চা সালবা সং তাই সরাবচানে ইয়াগুলোনো সিনি ককতুননি চাপা পান্দাও সং হাবলায়েন নরক সং বাই গরং হরনা বাকি যতন না সিংই দংবাইখানা হাইকে নরক ককতুননি চাপা পান্দানি বিশিংতে নরকনি সংহরনা মোচংমানি তাই সাহরনা মোচংমানি কক রক নরক ও পান্দানি বিশিংদি সাইমান ফিয়াবা নরকনি কক দুক ফাইনানি নাসিংতে নাসিংতে সং তিনি রচামুং খানালায়ন পারমিতা রিয়াংনি খরাঙ্গ ইংকাই অজরাও নরক যতনি বাকি অ রচাবমুং

0: belai kena keratak zaman ni bagai thung nu ko bo o jaga bo abutui manjang nan muchung jago thum lok khlai thani hingkai tai thum nok no shuyo thum nok shuyoi tong khang kai ba bini script ro nong phai kokbar khotolo ri phai di tai script shumani o nini khorok busu o jaga character tong aborok banung ma shunyai hingkai nini abok অথম নুনি সিনপসিস তাম তামনরুগৈ নুসুখীয়া আবরং মাসুনাই গাই কাইসা কইবলাই মারি বনাই কইবলাই নিনি নিকুমারক যাই যাই খে সুইদি বেলেখানে হামবাই
1: তাকো নুখানা কা বুক কক তো কক দুক কাছে ফাইতং খা নাই নেলে কেনা হ্যালো
2: হ্যালো
0: হ্যালো তাকো বেলেখানে হামবাই নন লামছক চিনি কক তো নিরাপা
2: আও আও
1: তিনি নিকক তুমি যাব পান্ডাব
2: কাইসা নাটক খাওয়ানি মেডা ভালো খারুং নাটক নি কাইসা আগে রকম খানা রুটা
0: রু আবো সাবো শিকার নিচা মুই তো দামান
2: আমি বলতে রতিচন্দ্র দেবরমা দিন আগে খানা
0: একাই কিসা শুনার দি
1: আও
0: আও চুম চাইতক নাই নিনে ও নখানা তো জমানি রং না থুমনুক ন খানারি না বাগাই উনি সাল রগ খানারি জাগানো
1: তাকুক বড় নিশা হরে তো মুং কিসা তাই কামিনি মুং
2: অনুপুটি ডিস্ট্রিক্ট সাইদ্রসলা ভিলেজ
1: নিসা হরে ও মুং হংকে
2: মদন
1: সিপা আও
0: আও বেলেখন হামবাই
1: হামবাই
0: আও বুমনুক কাইসা রুং কাই রুং অ থুমনুক বকাই সও রোহিত দেববর্মা সৈকানা হিনে ফিয়াবার বই আনা হাই মা দঙ্গ তেফান রুং থুমনুক ন খানা রেজাক নাই নাইসিং তংদি বুফরু খানা রেজাক ন বেলেখানো হামবাই গাই তাবুক তাই কোনো ককদুক সদস্য পাইকা
1: আও তাবুক সত্য ককদুক ভাই সপায়াক হেগে সঙ্গ পরবনি ককদুক নাসিংতে নাসিংতে সঙ্গ তাই তাং সার চাবং সঙ্গ খালাই নালায়ন হেগে সঙ্গ থাইচিং ও খালাই দংলাই মানে বারো মিটার ইয়াং বাইরে চাপ চাপ বেলাই নখনা দাদুক রচাম কে অজারাও তাই বিশা হানো হাই নরকনি বাগই বিনি ববাইনে রচাপ দাক তাই তাং সার চাবং

0: আও আসুক জোড়া সঙ্গ খালাই তংমানী বারো মিটার ইয়ং বাইরে চাপ যাক বেলাই নখনাদাই কে ককটুনি জাপা পান্ডা তো পাইরেক পাইরেক জরা পাইরেক পাইরেক ফাইচিং নথাং দো থা সঙ্গে হাই মুটু খাই প্রচিন ককদুক নম্বর 0381232625 হাইন হাই সাপির 0381232625 ও নম্বর নরক গ্রহরি ঙ্কাই সঙ্গ ককদুক নাসিংতে নাসিংতে হাইকে তাইতং সা চামুং খানানানি ফাচিং নো থাংলাই পিরানো ককদুক ফাইকেবা সঙ্গ কচারো সঙ্গ ইয়াচাকলাইনে
1: আহ

0: Au, o jora, kaisa kokduk phaitong khai ke yasagi nei len. Hello.
1: Hello. Hello, Shabongka. Lamsogo.
2: Au, pelake khambai bukus khanda kaham.
1: Sanja kaham do, sadi.
2: Ang Salim Deborma, chidai mon to pakhani chasu kamin shahari jong. Ngkai tini ta
1: কক তো নিজা পাপা আন্দাছে তাবো
2: নিজা পাপা আও আবো ন কক থাইসা কই হর নামু চমন ইতা আবো কো
1: এ
2: ও ক আজি ও ক তংমন ইতা ও সাল ও ক পান্না ও ন ও তাল খাকনে ওয়ান সুমা তাল খাকনে নি তাল খাকনে ওয়ান সুমনি তা আবো রং তাই খা কেন কি আন দেই বা সাবান হনে ওয়ান সুমনি দা
1: আ
2: যে তাবো গ্রম নি তাবুক তো যে এফএম ব
1: আবো তো হাইপানো
2: থৈমুং বিশিং তৈ যাই মাহাই তাইসা ওয়ান সবই সৈনা রক জরা

আশক জরা খালাইকা পারমিতার ইয়াং বাইরে চাপজাক বেলাইন খা তত্র চাপমু আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইকা তিনি সানজা জরনি কক ব্রক পান্দা যতন খুলম বাইকা।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে গয়ায় পৌঁছন, সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। শ্রী চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময় উপযোগী ও সঠিক নির্দেশনা প্রদানের উপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে উপযুক্ত সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন প্রকল্প ও সরকারি কর্মসূচির সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের মূল লক্ষ্য। ক্ষেত বাঁচাও অভিযান সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই অভিযানে অংশগ্রহণকারী সমস্ত প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100টি জেলার জন্য মোট 500টি দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষায় তর্জমা। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। আজ তিনি সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে। আগামীকাল ভারত মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক। সফরের শুরুতে আজ সকালে তিনি বিহারের গয়ায় বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। এদিন গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও তার সফরসঙ্গী রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শহর ও পুরো এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব করে তুলতে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছে। নগরোন্নয়ন পুরো বিষয়ে

0: আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ধাপে ধাপে রাজ্যের 120টিরও বেশি আরবান লোকাল বডি বা পুরসংস্থায় এই পরিষেবা চালু করা হবে। তবে প্রথম পর্যায়ে 10টি পুরসভা ও পুর নিগমে প্রকল্পটি কার্যকর হচ্ছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মন্তব্য করেন। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি জানান,
1: উইথ দ্য কনক্লুশন অফ দ্য গার্ড অফ অনার আই বিড ফেয়ারওয়েল টু মাই কলিগস ইন ইউনিফর্ম, কমরেডস ইন আর্মস ফরএভার। আই জাস্ট লেড দ্য রিথ এট দ্য ওয়ার মেমোরিয়াল ফর দ্য লাস্ট টাইম ইন ইউনিফর্ম অ্যাজ আ হাম্বল ট্রিবিউট টু দোজ হু লেড ডাউন দেয়ার লাইভস।
0: উল্লেখ্য, প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। হজযাত্রা সমন্বয় যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী রিজিজু 2026 সালে হজের মূল পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, ভারতের হজ কমিটি এবং সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ও জেড্ডায় নিযুক্ত কনসাল জেনারেলকে কৃতজ্ঞতা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামায়া এবং ড জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তাটি ঘোষণা করেন। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারেক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলোকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। 2014 সালের আগে বার্ষিক নথিভুক্তি জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে। তিনি এই উন্নতির কারণ হিসেবে উন্নততর ব্যবস্থা, সময়সীমা মেনে চলা এবং ব্যবস্থার প্রতি জনগণের বর্ধিত আস্থার উল্লেখ করেন। তিনি আরও বলেন যে মালদ্বীপ, মরিশাস এবং আফ্রিকার বিভিন্ন দেশ সহ বেশ কয়েকটি দেশ ভারতের অভিযোগ নিষ্পত্তি মডেলটি গ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গ্রেটার নয়ডার সুরাজপুরে লোহম স্টার্টআপ পরিদর্শন করেন। পরিবেশ বান্ধব, গুরুত্বপূর্ণ খনিজ এবং উন্নত মানের সামগ্রী উৎপাদন করে তারা। সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব বলেন, বেশ কিছু আধুনিক প্রযুক্তি খাতে লিথিয়াম ব্যাটারি এবং পার্মানেন্ট ম্যাগনেট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: इस विजन के तहत एक यंग स्टार्टअप लोहम, इन्होंने कंप्लीट टेक्नोलॉजी को डेवलप किया है और टेक्नोलॉजी को डेवलप करने के बाद में वहां से प्रोडक्शन का लेवल लेके आए। आज उस प्लांट को देखने का मौका मिला। लिथियम कार्बोनेट बनाने की मशीन है जो कि आगे सीधा बैटरी बनाने में काम में आए, और परमानेंट मैग्नेट बनाने की मशीन है जो कि बहुत ही एक अच्छे, बहुत ही कॉम्प्लेक्स टेक्नोलॉजी को अच्छे तरीके से डेवलप किया।
0: কেরালা মে মাদক বিরোধী অভিযান চালিয়ে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে অপারেশন চক্রব্যূহের আওতায় কোচি, মালাপুরাম এবং তিরুবনন্তপুরম থেকে 24 কেজিরও বেশি মাদক ও সাইকোট্রপিক উপাদান বাজেয়াপ্ত করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, টিসিএস এর যান্ত্রিক ত্রুটির কারণে আজ কিছু পরীক্ষা কেন্দ্রে কমন

ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি ইউজি 2026 শুরু হতে দেরি হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আর সেমিফাইনালে এই ভারতীয় জুটি বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরিয়ার সিও সেইউং ও জায়ে ই ও কিম ওন হোকে জুটিকে 21-19 21-18 পরাজিত করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব সুভাষ দেববর্মা তিনি ককতমা ববাক রকংখা গোয়া হাস্টে সংসমা সালনারগৈ রাষ্ট্রবক্র গিয়াক্তু সিপি রাধাকৃষ্ণন তিনি পানাজিনী কলা একাডেমি ও সংসাচক পান্ডাব মানজাক্ষা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী খনা ককতি সালনি ফুংদামচি সাবো আকাশবাণী মন কি বাত পান্ডানী বিসংতৈ হাক্তর তাই বৈহা হাক্তরনি লুকুরগাই কগলাম সালায়েনে কেন্দ্রনি কেরং নুখুংতাই আউলি হামক্রাই মন্ত্রী মনোহর লাল খনা হাস্টেব ফায়েনে কেন্দ্র হাপাং এম জি এন ডেগা তাংবুতাঙ্গ তাকলাই বিশিনি এপ্রিল তাই মে তালনি বাকে হাস্টেব তাং সামুংনি সালতাই রাংনি সিমুং রেখা তাবু ককতমা শুক্রবৈ গোয়া হাস্টে সংসমা সালনরগৈ মন্ত্রীবক্র গিয়াকচু সিপি রাধাকৃষ্ণন তিনি পানাজিনী কলা একাডেমি ও সংসাচক পান্ডাব মানজাক্ষা পান্ডর আশ্রবক্র গিয়াকচু গোয়ানো হামক্রাই রেগজাক তাই টংরাইজা খাতি নারগমা ও কাশা কাহা মডেল হনে খুরচাকা বসাকা সিনিমুং তাই হামচামুংনি গদালমুং বাই গোয়া হাক্তরনি বস্কাঙ্গ কাহাম ফনুংমারি রং সাকহাম তংখন তুই হজাকতাই লোক হামক্রাই অহাস্তিনি কাহাম মানমারি কগ্ন খুরসাউই সাকা গোয়ানি মন্ত্রকরা ডক্টর প্রমোদ সাওয়ন্তনি তৈদুলমুং বাই তাং বিখ্রেব রং সাকহাম বেড়াইখিরি তাই ডিজিটাল নাইকলমুংনি হামক্রাই খুরসাজাক তাই হামক্রাই ইংমা নুকজাকা বতাইব সাকা নৈসাই ব্রীচি সিনি বিশিনি বিশিং হামসাজাক ভারত সনামতি সানাও হামসাজাক গোয়া বেলাই নাংকুমা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রাষ্ট্রমন্ত্রী অমিত শাহব ফিল ব্রীচি গোয়া হাস্তে বরম মানমা সালনরগৈ গোয়ানি লোকরং খাকাহাম ইয়াফারখা কেন্দ্রনি কেরং নুখুংতাই আউলি হামক্রাই মন্ত্রী মনোহর লাল খানা হাস্তেও ফায়েনে বকখানা ফুঙ্গ আগরতলা মুক্তদ্বারা অদিত্রে ম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি মন কি বাত পান্ডানী ফিল ছাড়া থামচি ব্রৈন খনাওয়ান আবনিল পি এম সনিধি ওয়ানসক্তাঙ্গ যুগালজাক কাশিয়া পান্ডব মানজাগান উল আগরতলা হাপাং নারওয়াই টংথাইনগ কাশিয়া ককলাম পান্ডাব মানজাগান চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার সাকা ভোটার মুংরেম আলাইদা সুনামফিরমুং এবা এস আই আর রায়দা সামুং খাইমাও কাহাম সামুং নুকজাখা তিনি দিল্লি কতাল চংবারি কমিশননি চংজা কেরং করং রগনি উলনৈ বসং ককলাম পান্ডাব ককনার ফ্রু ব অকক সাকা চংবারি কমিশন অকরা সাকা ভারতনি চংবারেও বিসি চিচার উমনি যত লোকরক খাতুঙ্গুই ভোটার মুংরেম মুংটি সাকা রায়দানি বিসিংতৈ কথৈ আমচায় টংয়া কুবুনি থায় থাংজাক তাই বৈহা ভোটারকনি মুং বাদ্রজাকা কেন্দ্র হুকবাটাই হুকবার খাইনাই হামক্রাই তাই কামি হামক্রাইনি সাকথারমাবাই বস্কাং জুন তালনি পৈলা সালনি সিমি হাক্তর গনাঙ্গৈ খেত বাসাও তাংবোতাং চেঙ্গান অসামুংবোতাংনি টিয়ার উমুংন চেয়ারি নাইনা বাকৈ তিনি কেন্দ্র মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিল্লি কতাল কুসুক বেরামনি কক্সা পান্ডা খাইকিয়া পান্ডাও বসাকা অসামুংবোতাংনি নাহারমুংখা কাহাম বিথিব্রাই তাই নবার তৈবারনি দেরামুঙ্গো হুকবার খাইনাই রগ্ন ককবিতি রানানি পঞ্চায়েত বেরাম সামুং তাংনানি তাই হাপাংনি ওয়ানসক তাংরগনি সেপসাপ কামি আমচায়ো তুনৈ রানানি আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাইতংবায়ো আকাশবাণী ককতমানি আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে।

টুইটার এবং এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী খনা ককটি সালনি ফুং দামচি সহ আকাশবাণী মন কি বাত পান্ডানি বিসংতে হাক্তর তাই বৈহা হাক্তর লোকরক বাই ককলাম সালায়েন অমেল আকাশবাণী তাই দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ককতমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এয়ার মোবাইল এপ অ খনাই মানমানো অ পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীপক্ষ নাইখুং এবং ককথুম তাই আওয়াইমুং নাইখুং ইউটিউব চ্যানেল খনাই মানানো অ পান্ডা আমচাইনি কক বাই হরনি দামচার জরাও তাইসা খনাই মানবাই ফিরানো কেন্দ্র হাফাং এমজিএন রেগা তাংবো তাঙ্গো তাকলাই বিশনি এপ্রিল তাই মে তালনি বাকে হাস্তেও সাল চারচি রাশাই তাং সামুংনি সাল তাই তাং সামুংনি রং খক চিনি রাজাক চারচি চুকু রাশাই রংনি গসিমুং রেখা অ তাংবো তাঙ্গো থাংনাই রং বিশিও হাস্তেও বেবগে সাল নই রাজাক ডকচিনি রাশাইনি গবাং তাং সামুংনি সাল সনামজাখা আবনি বাকে রং বাইখ্যা খক চুকুরা থামচি রাজাক রং এমজিএন রেগা তাংবো তাঙ্গো থাংনাই রং বিশিও হাস্তেও তাং সামুং তাংনাই রক সাল ব্রিশিবা তাং সামুংনি সেপমানখা আরও বসং তাং সামুংনি সাল তংমানি সাল ব্রিশি থাম খুরসাতাইকলাইও জুলাই পুইলা সালমারিনি সিমি হাক্তর বাই বাক্সা হাস্তেও বিকশিত ভারত কর্মসংস্থান তাই জীবিকা গ্যারেন্টি মিশন এবার বিবিজি রামজি কেরংর নুই সাই নিশিবা সামুঙ্গ ফনাংজাগানো অ কেরংনি বিশিং কামিনি নুখুংরগ্ন বেবাক রং বিশিনি সাল সারা নিশিবানী তাং সামুং মানথকগ্রনা সেব রোয়ানো কামি হামক্রাই নাইখুংনি বুখাক্তই অকক্তমান সাজাক্ষা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাস্তে বেড়ামায় ফাইমানথক তাংহালগ্ন রুগী তিনি খুয়াই হাঙ্কর নাইকলফাং রজত পন্তনী তৈদুলমুং বাই হাক হাঙ্কর নাইকলফাং হাবানক গ ককলাম সালাইমা সংসারজাক্ষা ককলাম সালাইমাও প্রাণবন্ত গ্রাম সামুং তাংন তৈয়ী সুবাই সুক্রুবই ককলাম ওংখা আরে আমচাইনি লামা তাং বেখ্রেপ হামক্রাই বেড়াইখিরি দাল বিদাল বাবাইন তৈয়ী হাঙ্কর নাইকলফাং জুদা জুদা লাইন ডিপার্টমেন্ট তাই ভারত আরি মুঙ্গুই মুরগনাই বাহিনী থানি ককথুম নাহার ইয়াকবারাত হাঙ্কর নাইকলফাং অবেদানন্দ বৈদ্য ভারতনি আরি মুরগনাই বাহিনী সারা ব্রী তাই সিনি বেটেলিয়ানী নাইকলফাং সংন খবৈ জুদা জুদা নাইখুংনি অফিসার ককলাম সালামিয়াও মানজাক্ষা খুরসাতাইকলাইও কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুসকাং তালনি বা সালমারিও হাস্তেও বেড়াইনে ফায়েন হই ককতুমা উদয়পুরনি গুমতি হাঙ্কর পলিটেকনিক রুংন কটনি কমপ্লেক্স কতাল কেন্দ্রীয় বিদ্যালয় খুলকনাথ দাগিমুং সাকলাইকা কেন্দ্রনি রং মথা নৈসাই নৈশিদক নৈশিসিনি রং বিশিনি সিমি অ রংনগ রংনি সেপ চেঙ্গানো পৈলা বখাগ রংনগ রেমসানি সিমি রেমবা জরা রংনি সেপ রাজাগানো বেবাক রেম সেকশন কাইসা তঙ্গানো বুসকাং তালসানি বিশিং সরংনাই রগনি বর্তিনি সামং পাইরিনা দাগিমুং রাজাখা খুরসাতাইকলাইও নৈসাই নৈশিব্রী বিশিনি ডিসেম্বর তালো ভারত হাফাং হাক্তর গনাঙ্গী খুং চারচিবা কতাল কেন্দ্রীয় বিদ্যালয় গসিমুং রুমানি অব আবনীন কাইসা বখাক সিপাহীজলা জেলা পরিষদনি কাসকুজুক সুপ্রিয়া দাস দত্ত তিনি কমলাসাগর বিধানসভা কেন্দ্রনি দক্ষিণ মধুপুর সিপাহীজলা হাঙ্কর বেরমি গড়িয়া তেরন চেঙ্গি রেখা বর্ষাকা হাস্তে হাফাং জাতি জনজাতিন খবৈ বেবাক বেরেমনি লোকরগনি তংরাইডা ফোয়ারনা তাই খাতিনা নারগ্ন বাকে সামুং তাঙ্গি তঙ্গ পান্ডা মানজাখা জেলা পরিষদনি আদংজুক সাগরিকা দেববর্মা আমচাই কামি পঞ্চায়েতনি বক্রগ্ন খবৈ জুদা জুদা জনজাতি দফানি চাকরা র খনা হায়ুং হাদা ইয়াকাকজাক সাল আবন রগী তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রুংন কতনি চেতন বাই বামুতিয়া ব্লকনি বেরিমুরা কামিও হজাকমুং গনাং সামুংবুতাং সংসারজাক্ষা সামুংবুতাঙ্গ রুংন কতনি খরক সারা বাচি ডাক্তার সরংনাই মানজাক্ষা বড় কামিনি নক নগ থাঙ্গি হাদা চামা সায়া বাবাইন তৈয়ী টঙ্কসংলুকরং হজাকমুং খ্লাইকিয়া রং কেসে কেরেং রায়দেও তিনি কাইসা চিটফান মথানী খরক থাম অফিসারন কেরংনি মাজরা রুনানী সাকলাইকা সালথাং হাঙ্করনি আলাইদা সিবিআই আদালত সিবিআইনি কেরং গরং প্রসেনজিৎ শাহ সাকা সকাংজাক ইনফ্রা প্রজেক্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ন কেবেঙ্গি নৈসাই চিথাম বিসিও মামলা অংমানী সিবিআইও মামলা

লব মথনিশী চেয়ারম্যান অরিন্দম দাস দীপশিখা চক্রবর্তী দাস তাই ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাস ন আদালত চার্জশিট রেখা তিনি আলাদা সিবিআই আদালত বরগ্ন বিশিদক নি কেরং মাজরা তাই খক চিদক রাশাই রং জরিমানা খালাইকা আবনকারী মথানী জায়গা ফালেই রং রায় রং ফিরক রানী বাকে উনকোটি হাঙ্করনি হাঙ্কর নাগেল ফাংন দাগিমং রাখা হই মসং সাকা হাক্তরনি নাইমথাং বাহিনী খরক বক্রক জেনারেল অনিল চৌহান তিনি লেলামাও থাঙ্কা আবনরুগী তিনি দিল্লী কতাল সেগ্রাক বাহিনী কাইথাম বেডেক বখাক্তই বন পাইথাক নারকমানী পান্ডা সংসারজাকা শহীদ মৈতু খরক খুম্বগৈ জেনারেল মসং চৌহান সাকা হাক্তনি নাইমথাং ক্রাক খাইনাও অপারেশন সিন্ধুনি উলনি বখাক চেংনাও ভারতনি সেগ্রাক বাহিনী তিয়ার দ বুসকাং দাম নিশিব্রেও হাস্তেনি যত হাঙ্কর ফেরঙ্কগৈ ওয়াতৈ ওয়াইমান হুনে হজম রেখা নবার তৈবার নাইখুং খনা সালনি তুমারি সাকাও তঙ্গানো 35 ডিগ্রি তাই খামাও 25 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি তুমারি সাকাও তঙ্গমানি 34.5 ডিগ্রি তাই খামাও 25.3 ডিগ্রি সেলসিয়াস ককতমা বরক তাইসা পরিফিরো গোয়া হাস্তে সংসমা সালনরগৈ রাষ্ট্রপক্ষক ইয়াক্তু সিপি রাধাকৃষ্ণন তিনির পানাজিনি কলা একাডেমি ও সংসদক পান্ডাও মানজাখা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদি খনা কক্তি সালনি ফুং দামচি ছাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতি হাক্তর তাই বুহা হাক্তরনি লুকরক বাই কগলাম ছালায়েনে কেন্দ্রনি কেরং নু খুং তাই আউলি হামক্রাই মন্ত্রী মনোহর লাল খনা হাস্তেও ফায়েনে কেন্দ্র হাবাং এমজিএন ডেকা তাংবুতাঙ্গ তাকলাই বিশনি এপ্রিল তাই মে তালনি বাকে হাস্তেও তাং সামুনি সাল তাই রংনি গসিমুং রেখা ককতমা তিনি বাকে অরণপাখ্যা উলনি ককতমা আওয়াইঙ্গন খনাফুং দামসিনি সতী বৃষিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকার এমজিএম রেগা প্রকল্পে চলতি অর্থ বছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রম দিবস এবং মজুরি বাবদ 72.89 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আগামী 1 জুন থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় সরকার এমজিএন রেগা প্রকল্পে চলতি অর্থ বছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রম দিবস এবং মজুরি বাবদ 72.89 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে। গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে। উল্লেখ্য, আগামী 1 জুলাই থেকে সারা দেশের সঙ্গে রাজ্যীয় বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 কার্যকর হবে। এই আইনের অধীনে প্রত্যেক ইচ্ছুক গ্রামীণ পরিবারকে প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকার বিশেষ নেবির সংশোধন বা এসআইআর সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণে অত্যন্ত সফল। আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এই কথা বলেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থায় 18 বছর বয়সী সমস্ত নাগরিক স্বতঃপ্রণোদিত হয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করছে। যারা অযোগ্য যেমন মৃত, ভুয়ো, অনুপস্থিত, স্থানান্তরিত এবং বিদেশি ভোটার, তাদের পদ্ধতিগতভাবে বাদ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আগামীকাল রাজ্য সফরে আসছেন। তিনি আগামীকাল সকালে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 134তম সংস্করণ শুনবেন। এরপর পিএম স্বনিধি প্রকল্পে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা সরকারি অতিথিশালায় এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে

আগামী পয়লা জুন থেকে দেশজুড়ে চালু হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। এই কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে তিনি জানান, এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম এবং যুক্তিগত ব্যবহার, আবহাওয়ার চ্যালেঞ্জের মুখে কৃষকদের সময় উপযোগী পরামর্শ দান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী বলেন, আগামী দিনে আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত উদ্বেগের কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে কৃষকদের বাস্তব সম্মত পরামর্শ দেওয়া হবে। তারা কি করবেন কি করবেন না এবং কোন ফসল চাষ করবেন, কোথায় ফসলের বৈচিত্র্যায়ন ঘটাবেন এবং কম জল বা ঝুঁকির পরিস্থিতিতে কোনো বিকল্প বেছে নেবেন তারা, তা বুঝিয়ে দেওয়া হবে। তিনি জানান, এই অভিযানকে কেবল কোনো একটি সরকারি দপ্তরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না, এর জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ জানানো হবে। পাশাপাশি মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের অংশগ্রহণও সুনিশ্চিত করার চেষ্টা করা হবে। বিকশিত ভারত কি অমৃতকাল? সেবা, সুশাসন ও গরিব কল্যাণের ১২ বছর ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক কর্মশালা আজ কৈলাসহরস্থিত বিজেপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সম্পাদক তথা রাজ্য ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, দলের জেলা সভাপতি বিমল কর প্রমুখ। বিজেপির প্রদেশ সম্পাদক তাপস মজুমদার জানান, এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১৩৪তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহৃত এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত ৮টায় পুনঃপ্রচার করা হবে। উদয়পুরের গোমতী জেলা পলিটেকনিক কলেজের কমপ্লেক্সে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে। প্রাথমিকভাবে বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শুরু হবে। প্রতিটি শ্রেণীতে একটি করে সেকশন থাকবে। আগামী এক মাসের মধ্যে ছাত্রছাত্রী ভর্তির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারত সরকার সারা দেশে ৮৫টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় অনুমোদন করেছিল, এটি তারই একটি অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্ভাব্য রাজ্য সফরকে কেন্দ্র করে আজ খোয়াই জেলাশাসক রজত পান্থের পৌরোহিত্যে জেলা প্রশাসন কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে প্রাণবন্ত গ্রাম কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত গ্রামগুলোর রাস্তাঘাট, পরিকাঠামোর উন্নয়ন, পর্যটন ইত্যাদি বিষয়ে জেলাশাসক বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এবং ভারতীয় সীমান্ত বাহিনীর কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করেন। অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১০৪ এবং ৭০ ব্যাটেলিয়ানের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৫ জুন রাজ্য সফরে আসতে পারেন বলে কথা রয়েছে। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নয়াদিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ভাষিনীর সহযোগিতায় এটি তৈরি করেছে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সমাধান দিদি হল একটি ভয়েস ভিত্তিক বহুভাষিক অভিযোগ নথিভুক্তকরণ সহায়ক, যা বুদ্ধিমান এআই ভিত্তিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে নাগরিকদের দ্রুত ও দক্ষতার সাথে উপযুক্ত বিভাগ বা কর্তৃপক্ষের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। নাগরিকরা একাধিক ভারতীয় ভাষায় ভয়েস

বা টেক্সের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করতে পারেন, যা অভিযোগ নিষ্পত্তিকে আরও দ্রুত, স্মার্ট এবং সহজলভ্য করে তোলে। প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে চ্যাটবটটি অভিযোগটি বিশ্লেষণ করে একটি বিভাগ নির্ধারণ করে দেবে, যার ফলে নাগরিকদের আর নিজে থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং অভিযোগের বিভাগ নির্বাচন করার প্রয়োজন হবে না। আর্থিক প্রতারণা মামলায় আজ এক চিটফান্ড সংস্থার তিন আধিকারিককে কারাদণ্ডের সাজার ঘোষণা করেছে পশ্চিম জেলার বিশেষ সিবিআই আদালত। সিবিআই এর আইনজীবী প্রসেনজিৎ সাহা জানান, প্রগতিশীল ইনফ্রা প্রজেক্টস অ্যান্ড

চিটফান্ড সংস্থার তিন আধিকারিককে কারাদণ্ডের সাজার ঘোষণা করেছে পশ্চিম জেলার বিশেষ সিবিআই আদালত। সিবিআই এর আইনজীবী প্রসেনজিৎ সাহা জানান, প্রগতিশীল ইনফ্রা প্রজেক্টস অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বিরুদ্ধে 2013 সালে মামলা হয়েছিল। সিবিআই এ মামলায় সংস্থার চেয়ারম্যান অরিন্দম দাস, দীপশিখা চক্রবর্তী দাস এবং ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। তিনি জানান, প্রায় 5.5 কোটি টাকা রাজ্যের সাধারণ নাগরিকদের কাছ থেকে প্রলোভন দিয়ে নিয়ে পালিয়েছিল অভিযুক্তরা। আজ বিশেষ সিবিআই আদালত তাদের তিনজনকে 6 বছরের কারাদণ্ড এবং 16 লক্ষ টাকা জরিমানা করেছে। এছাড়া সংস্থার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে ঊনকোটি জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে শ্রী সাহা জানিয়েছেন। আগামীকাল বিশ্ব তামাক মুক্ত দিবস। এই উপলক্ষে আজ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া গ্রামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে কলেজের প্রায় 150 জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তারা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাক ও তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কেরলম ও তামিলনাড়ুর কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছানোর জন্য বায়ুমণ্ডলীয় পরিস্থিতি ক্রমশ অনুকূল হচ্ছে। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর ও বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় সরকার MGNREGA প্রকল্পে চলতি অর্থবছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রম দিবস এবং মজুরি বাবদ 72.89 কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আগামী 1 জুন থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং AI চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতা বন্ধু, ভারতবর্ষ একটি বিশাল ও বৈচিত্র্যময় দেশ। যে দেশে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ব্যবস্থার একটি বড় অংশ ছিল ব্যাংকিং পরিষেবার বাইরে, গ্রামের দরিদ্র মানুষ, দিনমজুর, ক্ষুদ্র কৃষক, এমনকি শহরের নিম্নবিত্ত শ্রেণীর অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারতেন না, ফলে তারা সঞ্চয় করতে পারতেন না, ঋণ পেতেন না এবং সরকারের বিভিন্ন আর্থিক সহায়তাও সরাসরি পেতেন না। এর ফলে সমাজে আর্থিক বৈষম্য আরও বেড়ে যেত। এই পরিস্থিতিতে আর্থিক অন্তর্ভুক্তির ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর মূল লক্ষ্য হল সমাজের প্রত্যেকটি মানুষকে, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, ব্যাংকিং ও আর্থিক পরিষেবার আওতায় নিয়ে আসা। অর্থাৎ যেন প্রত্যেকের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তারা নিরাপদে টাকা জমা রাখতে পারেন, প্রয়োজনে ঋণ নিতে পারেন এবং সরকারি ভর্তুকি বা সুবিধা সরাসরি পেতে পারেন। এই প্রেক্ষাপটেই 2014 সালে ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেন। এটি শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রকল্প নয়, বরং এটি একটি বৃহৎ সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের উদ্যোগ। এর মাধ্যমে সরকার চেয়েছে দেশের প্রত্যেকটি পরিবারকে ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত করতে এবং জনধন আধার মোবাইল ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছ ও দ্রুত আর্থিক লেনদেন নিশ্চিত করতে। এই যোজনার আগে সরকারি ভর্তুকি বা সাহায্য অনেক সময় মধ্যস্থ ভোগীদের মাধ্যমে পৌঁছাত, ফলে দুর্নীতি ও অপচয়ের সম্ভাবনা থাকত। কিন্তু জনধন অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়েছে, যাকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বলা হয়। এতে স্বচ্ছতা বেড়েছে এবং প্রকৃত উপভোক্তারা সরাসরি সুবিধা পাচ্ছেন। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিমা, পেনশন, ওভারড্রাফট সুবিধা ইত্যাদির সাথে যুক্ত করা হয়েছে, ফলে এটি শুধু ব্যাংকিং নয় বরং একটি পূর্ণাঙ্গ আর্থিক সুরক্ষা ব্যবস্থার দিকেও দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ এই জনধন যোজনা নিয়েই কথা বলবো, যে আমাদের রাজ্যে এই জনধন যোজনা কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা এই জনধন যোজনার সুফল রাজ্যের মানুষ কিভাবে পাচ্ছেন। এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডাক্তার বিশাল কুমার স্যার। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়।
1: ধন্যবাদ।
0: প্রথমে তো বলছিলাম যে জনধন যোজনা নিয়ে আমরা কথা বলবো। প্রধানমন্ত্রী, এই জনধন যোজনায় রাজ্যের মানুষ কি কিভাবে উপকৃত হচ্ছেন?
1: এটা তো ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রোগ্রাম আছে, যেখানে প্রত্যেক মানুষ যেখানেই ও থাকে, এটা গভর্নমেন্ট ব্যাংকিং সিস্টেম থেকে এটা অ্যাটাচ হয়েছে। না কেবল একটা অ্যাকাউন্ট পাইছে, পরন্তু বিমা যোজনা এবং লোন যোজনা এবং গভর্নমেন্টের যতগুলি স্কিমগুলি আছে এর মধ্যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পাইছে। এর মধ্যে যে গভর্নমেন্ট স্কিম থেকে যে প্রিভিলেজ হয়ে এগুলি রিডিউস হয়েছে, আর মানুষ আপনার যতগুলি সেভিং আছে এই সেভিংয়ে মোবিলাইজ হইলা পরে এটা ইকোনমিক অ্যাক্টিভিটি ইনক্রিজ হয়েছে। মানে কি, গভর্নমেন্ট যে টাকা আছে এটা গভর্নমেন্টে ইকোনমি মধ্যে এন্টার হয়েছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট স্কিম। আর আমি উম্মিদ করি কি এখান থেকে যে যে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যতগুলি ফায়দা হয়েছে এটা আমার নাগরিকত ফায়দা হয়েছে।
0: স্যার, এখনও পর্যন্ত রাজ্যের কত সংখ্যক মানুষ বা কীভাবে সেই সুবিধাগুলো গ্রহণ করতে পারছেন?
1: এটা তো অলরেডি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট মধ্যে তো অল হাউস হোল্ডার্স আর কভার আন্ডার প্রধানমন্ত্রী জনধন যোজনা, যে যে এলিজিবল আছে সবগুলি পাইছে। আর 80% এন অ্যাবভ যে TRLM দিদিগুলি আছে, এটা ব্যাংকিং বিমা যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা থেকে লিঙ্ক আছে। আর যতগুলি আমার রেগা হো, পেনশন হো এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে যে স্কিম আছে, এটা 100% ব্যাংকিংয়ের মাধ্যমে, এটা ডিবিটি মাধ্যমে যায় সবগুলি, আধার বেস পেমেন্ট।

0: সিস্টেমের মধ্যে যায়। তো জনধন যোজনা থেকে না কেবল আম নাগরিক পরন্তু প্রশাসনও এটা খুব ভালো থেকে ট্রান্সপারেন্সির মধ্যে মানুষকে সার্ভিস দিতে পারে। আর ব্যাঙ্কিংও সেক্টর থেকে আমার খুব সহযোগ পাইছি, ব্যাঙ্কিংও সেক্টর প্রো পিপল ওয়ার্ক করছে এটা পিএম জনধন যোজনা থেকে, আর আমি উম্মিদ করি কি এটা আর ইম্প্রুভ হবে।
1: যে কোনো প্রকল্পের সুবিধা পাহাড়ি এলাকায় বা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া বা তাদের কাছে সেগুলো নিয়ে যাওয়া অনেকটাই সমস্যার মুখে অনেক সময় পড়তে হয়, বা তো সেই ক্ষেত্রে এই জনধন যোজনা কিভাবে আপনারা পৌঁছে দিয়েছেন?
0: জনধন যোজনা টেকনোলজি ইউজ করছে, আধার বেস পেমেন্ট ইউজ করছে। আমি একটা টিম বানাইছি ব্যাঙ্কিং করেসপন্ডেন্ট থেকে, এসব একটা ইকোসিস্টেম মধ্যে মানুষে টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট যায়, মানে এটা নিয়ে কোনো ইন্টারফেরেন্স নাই, গভর্নমেন্ট কর্মচারী কোনো ইন্টারফেরেন্স নাই, গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট এটা বেনিফিট মানুষের কাছে যায়। আর ব্যাঙ্কিং করেসপন্ডেন্টের মাধ্যমে এবং ডিজিটাল ট্রানজ্যাকশনের মাধ্যমে এটা সার্ভিসও নিতে পারে। তো জনধন যোজনাটা একটা ইকোসিস্টেম ক্রিয়েট করছে যেখান থেকে মানুষ গভর্নমেন্টও আন্ডার কনফিডেন্স বিলিভ করতেছে কি আমি যতগুলি আমার টাকা আমি দেখি কি এই স্কিম মধ্যে আসে এটা ডাইরেক্টলি আমার অ্যাকাউন্ট মধ্যে আয়, এটা একটা বিশ্বাস গভর্নমেন্টের পক্ষে হয়ে। আর আমিও অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর আমারও খুব ভালো লাগে কি আমি যে ইমপ্লিমেন্ট করতে চাই আমি যে দিতে চাই এটা ডাইরেক্টলি যাইতেছে। তো এই দুনো যে কনফিডেন্স গভর্নমেন্ট আর বেনিফিশিয়ারির মধ্যে যে কনফিডেন্স আর খুব ভালো বিল্ড হয়েছে, আর এটা আর ইম্প্রুভমেন্ট হইতে পারে।
1: স্যার, আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় সরকার দেশের নারীদের বিশেষভাবে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বা বিভিন্ন সুবিধার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যেও লাখপতি দিদি আমরা দেখতে পেলাম, তো এই জনধন যোজনায় দিদিদের সাহায্যে বা লাখপতি দিদি তৈরি করতে কোনোভাবে কি সাহায্য করেছে?
0: এটা তো একটা ত্রিপুরা মধ্যে তো একটা একটা জন আন্দোলন লাখপতি দিদি, আর আমি 10 বছর পরে তো এটা আমি ভাবতে পারি না কি সবগুলি যতগুলি আমার মহিলাগুলি আছে এটা অ্যাকাউন্ট থাকবো, এটা বিমা যোজনার মধ্যে এনরোল থাকবো, লোন নেব। আর একটা আমি 5 লাখ 5.5 লাখ একটা অ্যাসোসিয়েশন হকবো যেখানে ইকোনমিক অ্যাক্টিভিটি হইতে পারে, নিজে লোন লেকে কিছু কিছু আপনার পরিবারকে সহযোগ করতে পারে। তো একটা লাখপতি দিদি একটা প্রোগ্রাম নাই, একটা জন আন্দোলন, আর আমি আমি বুঝতেছি কি এটা আর ইম্প্রুভ হইব, আর এটা বিশেষভাবে সামাজিক এবং আর্থিক এবং ইভেন ইকোনমিক অ্যাক্টিভিটি এটা বেশি বলি গ্রামের মধ্যে ইনক্রিজ হইব।
1: স্যার, তরুণদের কোনোভাবে কি সাহায্য করেছে প্রধানমন্ত্রী জনধন যোজনা?
0: ডেফিনেটলি এটা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা এবং ফাইন্যান্সিয়াল যে ইনক্লুশন আছে এগুলি জনধন যোজনা খুব ভালো পার্টিসিপেট করছে। যতগুলি আমি স্কলারশিপ স্কিম দিতাছি, পহিলে তো স্কলারশিপ স্কিম আইদার ক্যাশ টাকা দিতে পারে অথবা কাই কি শিশু এবং ছেলে শিশু একর পাশ তো কোনো অ্যাকাউন্ট নাই, তো এইগুলি ডাইরেক্টলি বেনিফিট যাইতে আসে স্কলারশিপ স্কিমে, মানে তো বেনিফিট ইউয়ার মধ্যে যাইতে আসে, লোন নিতে পারে, এটা তো খুব ভালো স্কিম।
1: স্যার, এবার যদি কৃষকদের কথা বলি, কৃষকদের কীভাবে উপকৃত করছে
0: পিএম কিষাণ? তো ডাইরেক্টলি আপনার বেনিফিট পাই এবং গভর্নমেন্ট যে স্কিম লঞ্চ করছে কিষাণ ক্রেডিট কার্ড, তো এটা তো পিএম জনধন যোজনা থেকে হয়েছে। আর বাকি যে গ্রামের মধ্যে যে স্কিমগুলি আছে রেগা স্কিম এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম, এগুলি সব কৃষকের মাধ্যমে ইউজ হয়। পিএম জনধন যোজনা এসবগুলি স্কিম গভর্নমেন্টের স্কিম ডাইরেক্টলি ফার্মার থাকলে যায়, এটা একটা ইকোসিস্টেম ক্রিয়েট করছে।
1: স্যার, সর্বশেষ প্রশ্ন থাকবে, যে কোনো প্রকল্প বলুন বা যে কোনো কর্মসূচির ক্ষেত্রে প্রচারটা বিশেষভাবে জরুরি, তো সেই ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন কিভাবে প্রচারটা করছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে?
0: এটা আমি আমার অ্যাডমিনিস্ট্রেশন আছে, ত্রিপুরা সরকার আছে, এটা অল লেভেল প্রচারের মধ্যে ইনক্লুড আছে। ফার্স্ট অফ অল স্টেক হোল্ডার অ্যাপ্রোচ ছিল, মানে কি গ্রাম সভা এবং যে গ্রামে আম গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে এখান থেকে এটা অ্যাড হয়েছে। দেন হাইয়েস্ট লেভেল মধ্যে, মানে কি

0: যে ডিপার্টমেন্টাল মিনিস্টার এবং সিকিউরিটি আছে, এই মিডিয়া ব্রিফিং এবং আম আদমি ইন্টারাকশন করছে, আর যে সার্ভিস প্রোভাইডার আছে, চাহে ও প্রধানমন্ত্রী জনধন যোজনা হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, এটা নিউজ পেপার মাধ্যম, সোশ্যাল মিডিয়া মাধ্যম এবং নিজে বাড়ি বাড়ি এবং গ্রামে গ্রামে যাকে এটা আমি এটা ইন্টারাকশন করছি সব কুছ, এটা ট্রান্সপ্যারেন্ট মাধ্যম হয়েছে, অনলাইন যে আমার সারা ইনফরমেশন অনলাইন অ্যাভেলেবল আছে, আর যে আম মানুষ আছে এটা গভর্নমেন্টের প্রতি কনফিডেন্স দেখাইছে, খাস করকে যে বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড যতগুলি স্কিম আছে আম মানুষ জানে, ম্যাক্সিমাম মানুষ জানে, আর এটা ওয়ান অফ দ্য বেস্ট ইজ আমি যে দেখছি সোশ্যাল মিডিয়া এবং গ্রামসভা এটা খুব ভালো থেকে গভর্নমেন্ট ইস্তেমাল করছে।
1: থ্যাংক ইউ স্যার। শ্রোতাবন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডক্টর বিশাল কুমার স্যারের সঙ্গে। তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ কিভাবে ভোগ করতে পারছেন, কিংবা প্রধানমন্ত্রী জনধন যোজনার সুবিধা কী কীভাবে মানুষ ভোগ করেছেন বা ভোগ করছেন, এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু তিনি তুলে ধরলেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। স্যারকে আরও একবার ধন্যবাদ। ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাদের প্রত্যেককে। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ।

0: हुआ, नमस्कार।
1: आकाशवाणी अगरतला, এবারে শুনবেন নজরুল গীতি ফিরোজা বেগমের কণ্ঠে।

0: विदुषी स्मिता मुकाशी द्वारा प्रस्तुत ये था राग रागेश्री। आपके साथ तबले पर संगत कर रहे थे गांधार राज हंस और हारमोनियम पर प्रमोद बोरगांवकर।
1: यू आर लिसनिंग टू राग रागेश्री प्रेजेंटेड बाय विदुषी स्मिता मुकाशी। अकंपनिंग हर ऑन द तबला वॉज गांधार राज हंस एंड ऑन हारमोनियम वॉज प्रमोद बोरगांवकर।
0: ये कार्यक्रम आकाशवाणी इंदौर की प्रस्तुति थी। इसके साथ ही आज की अखिल भारतीय संगीत सभा संपन्न होती है।
1: दिस प्रोग्राम वॉज अ प्रेजेंटेशन ऑफ आकाशवाणी इंदौर। विद दिस टुडेज ऑल इंडिया नेशनल प्रोग्राम ऑफ म्यूजिक कम्स टू एन एंड।
2: এতক্ষণ শুনলেন শনিবার সুরের সঙ্গীত সভার অনুষ্ঠান। এটি দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হল আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত, 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, 7:05 রবিকিরণ, 7:45 অভিজ্ঞাপন, 8:40 কাকলি, 9:10 দেশবন্দনা, 9:30 শুনবেন বাংলা আধুনিক গান, 10:00 শুনবেন ককবরক সংযোজনা হিন্দি ছবির গান, 12:00 শুনবেন বুকরি বাদল, 1:05 শুনবেন অঙ্গনা, 1:40 শুনবেন লোকগীতি, 1:50 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 চিত্রগীতি, 5:45 ভক্তিগীতি, 6:05 কল্যাণী, 6:40 ঘর গৃহস্থির আসর, 8:00 শুনবেন মন কি বাতের আঞ্চলিক সংস্করণ এবং বাংলা এবং ককবরক সংস্করণের পুনঃপ্রচার, 9:00 শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 9:15 স্পটলাইট, 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 10:00 শুনবেন অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 35-25 সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.5 এবং 25.3 সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 51%। আজ সারাদিন কোনো বৃষ্টিপাত হয়নি। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা, আমাদের আজকে দ্বিতীয় অধিবেশন এখানে শেষ হলো। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে 5:53। স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:09। জয় হিন্দ।